1948 সকাত্তর, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 জুন 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে।

0: सुरक्षा स्थिति को देखते हुए भारतीय नाविकों की सुरक्षा के लिए पूरी सतर्कता बरत रही है। पत्तन पोत परिवहन और जलमार्ग मंत्रालय ने एक बयान में कहा कि पोत परिवहन महानिदेशालय ने संघर्ष प्रभावित जल क्षेत्र से गुजरने वाले भारतीय और विदेशी ध्वज वाले जहाजों पर कार्यरत सभी नाविकों को अत्यधिक सावधानी और सतर्कता बरतने की सलाह दी है। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज से 2 दिन के उत्तराखंड दौरे पर रहेंगी। इस दौरान राष्ट्रपति देहरादून स्थित भारतीय सैन्य अकादमी में 158वें नियमित पाठ्यक्रम और 141वें तकनीकी स्नातक पाठ्यक्रम की पासिंग आउट परेड का निरीक्षण करेंगी। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल आज से 2 दिन के लिए स्विट्जरलैंड की यात्रा पर रवाना होंगे। श्री गोयल स्विट्जरलैंड के राष्ट्रपति गाय पारमेलिन और आर्थिक मामलों की राज्य सचिव हेलेन बुडलीगर आर्टेडा से मुलाकात करेंगे। वे स्विस दवा उद्योग के प्रमुख प्रतिनिधियों से भी बातचीत करेंगे। वाणिज्य और उद्योग मंत्रालय ने बताया कि ये यात्रा दोनों देशों की आर्थिक साझेदारी को मजबूत करेगी। देश में किसान मित्र नाम से एक व्हाट्सएप आधारित एआई सलाहकार सेवा की शुरुआत की गई है। इस सेवा में खरीफ की बुआई का मौसम शुरू होते ही किसानों को तिलहन की खेती से संबंधित जानकारी सीधे उनके मोबाइल फोन पर दी जाती है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলচর অমৃতবাণী এতে আজ রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ শুনবেন।
2: এই সামঞ্জস্যপূর্ণ ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা, নিয়ন্তা এবং বিধাতা আছেন। তিনি তাঁহার অনন্ত জ্ঞান দ্বারা এই জগৎকে পরিচালিত করিতেছেন। জনসমাজের মঙ্গলই জগদীশ্বরের ইচ্ছা। জগদীশ্বরের ইচ্ছা জানিবার জন্য জ্ঞান ও বিবেকরূপী আমাদের স্বাভাবিক মনোবৃত্তি রহিয়াছে। স্বাভাবিক জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া আমরা পরমেশ্বরের নিকট হইতে সত্য লাভ করি। পরমেশ্বর যে বিশেষ কালে বা বিশেষ দেশে কোনো বিশেষ শাস্ত্র দিয়েছেন তাহা নহে, সমাজের হিত সাধন করাই আমাদের পরম ধর্ম। ইহা ভিন্ন যে সকল ধর্মবিধি আছে তাহা নিষ্ফল অথবা অনিষ্টকর। মানুষের এমন একটি স্বাভাবিক মানসিক শক্তি আছে যদ্বারা মানুষ সত্য এবং অসত্যের প্রভেদ বুঝিতে পারে, অর্থাৎ ন্যায়বান ও অপক্ষপাতী হইয়া কুসংস্কার পরিত্যাগপূর্বক অনুসন্ধান করিলে মনুষ্য ধর্মাধর্ম সত্যাসত্য নিরূপণ করিতে সমর্থ হয়। জ্ঞানের আলোচনার দ্বারা ধর্ম বিষয়ে সত্যাসত্য বিচার করা একান্ত আবশ্যক। ধর্ম বিষয়ে জ্ঞান দ্বারা সত্য নিরূপণ করিবার অধিকার প্রত্যেক ব্যক্তির আছে। এইরূপে কুসংস্কার বর্জিত হইয়া জ্ঞান দ্বারা অনুসন্ধান করিলে মনুষ্য অন্যান্য ধর্মমত পরিত্যাগপূর্বক কেবলমাত্র মূল ধর্ম বিশ্বাসে উপনীত হয়। অর্থাৎ মনুষ্য তখন বুঝিতে পারে যে একজন জগতের মূল কারণ ও নিয়ন্তা আছেন এবং সমাজের হিত সাধনই মনুষ্যের কর্তব্য বা ধর্ম। বিধাতা অপক্ষপাতী ও সমদর্শী হইয়া জগতের কার্য নির্বাহ করিতেছেন, তাহার নিয়ম সকল বিশ্বজনীন। প্রাকৃতিক সমুদয় বিনয়ে সার্বভৌমিক এবং সকলের প্রতি সমান। যখন বহির্জগতে পরমেশ্বরের কার্যপ্রণালী এই প্রকার, তখন ইহা কখনোই স্বীকার করা যায় না যে তিনি কোনো বিশেষ মনোনীত জাতির নিকটে বিশেষ কোনো প্রতিজ্ঞায় বদ্ধ হইয়া তাহাদিগকে বিশেষ কোনো শাস্ত্র প্রদান করিয়াছেন। যেমন বহির্জগৎ সম্পর্কে তিনি বিশ্বজনীন নিয়ম দ্বারা কার্য করিতেছেন, সেইরূপ নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও তিনি সাধারণ নিয়ম দ্বারাই কার্য করেন। বহির্জগতের ন্যায় অন্তর্জগতেও জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া নিয়মানুসারে কার্য করিতেছেন। আমরা স্বাভাবিক রূপে পরমেশ্বরের নিকট হইতে অন্তরে যে জ্ঞান লাভ করি তাহাই যথেষ্ট। উহার পরিচালনার দ্বারাই মনুষ্যের উন্নতি হয়, উহার পরিচালনার জন্যে মনুষ্য দায়ী। মনুষ্য কোনো প্রকার অলৌকিক প্রণালীতে পরমেশ্বরের নিকট হইতে ধর্ম জানিতে পারে না, সুতরাং খ্রিস্টিয়ান শাস্ত্র।

0: মুসলমান শাস্ত্র এবং হিন্দু শাস্ত্র অলৌকিক রূপে ঈশ্বর প্রেরিত শাস্ত্র নয়। এই সকল শাস্ত্র মনুষ্যের জ্ঞান ও বিবেক পরিচালনার ফল। মনুষ্য স্বভাবত জ্ঞান ও বিবেকের মধ্য দিয়া শাস্ত্রের সত্য লাভ করিয়াছে। পরমেশ্বর অলৌকিক ও অপ্রাকৃতিক রূপে উহা প্রদান করেন নাই।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।

শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

বন্দনা অনুষ্ঠানের শেষ গানখানি শুনলেন উত্তম পালের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

আজকের খেতে খামারে কীট দমনে সাবান ও কেরোসিন ব্যবহার নিয়ে একটু আলোচনা করছি। ফসলের শত্রু কীট পতঙ্গ দমনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার চলে আসছে দীর্ঘদিন থেকে। এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ বর্তমানে সুবিধার চেয়ে অসুবিধাই সৃষ্টি করছে বেশি। অভিজ্ঞ চাষি ভাই বোনেরা নিজেরাই বাস্তব ক্ষেত্রে এই অসুবিধাগুলি উপলব্ধি করছেন। রাসায়নিক কীটনাশকের দাম দিন দিন বেড়ে চলেছে দ্রুতগতিতে এবং ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাই বোনদের পক্ষে রাসায়নিক কীটনাশক সংগ্রহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া ধারাবাহিক অপরিমিতভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গরা কীটনাশক সহনশীল হয়ে পড়ছে, যার ফলে উচ্চমূল্যে কীটনাশক ক্রয় এবং ব্যবহার করে কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কীটনাশক প্রয়োগের ফলে ফসল অল্পবিস্তর বিষাক্ত হয়ে পড়ে। সেই বিষাক্ত ফসল

মানব দেহে সৃষ্টি হচ্ছে নানা রকম জটিল রোগ। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা ও বিধিনিষেধ পালন করার সুপারিশ করা হয়েছে, বাস্তব ক্ষেত্রে তা কিন্তু পালন করা হচ্ছে না বা পালন করা সম্ভব হচ্ছে না বলেই এরকম পরিস্থিতির উদ্ভব হচ্ছে। তো বিষাক্ত রাসায়নিক কীটনাশক অপরিমিতভাবে প্রয়োগের ফলে এসব জীবাণুদের জীবনকে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওরা ধ্বংস হওয়ার ফলে কৃষিজমি হয়ে যাচ্ছে অনুর্বর। এক কথায় বলা চলে যে মহৎ উদ্দেশ্য নিয়ে রাসায়নিক কীটনাশকের সৃষ্টি হয়েছিল তা ব্যবহারিক এবং কীটনাশকের স্বাভাবিক ধর্মের জন্যই তা আজ অভিশাপে পরিণত হতে চলেছে। কৃষিবিজ্ঞানী মহলে আজ তাই বিষাক্ত রাসায়নিকের বিকল্প ব্যবস্থা খোঁজা শুরু হয়েছে। প্রকৃতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না করে সুসংগত উপায়ে ক্ষতিকারক কীটপতঙ্গ দমনের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞানীরা এ ব্যাপারে সফলও হয়েছেন অনেক ক্ষেত্রে। ক্যারোসিন ও সাধারণ সাবান দিয়ে প্রস্তুত মিশ্রণ দিয়ে কীটপতঙ্গ দমন ব্যবস্থা এই প্রচেষ্টারই শুভ ফল। বিশেষ করে ফসলের রস শোষণকারী পোকা দমনের পক্ষে এই মিশ্রণ খুবই কার্যকরী। ক্যারোসিন ও সাবান দিয়ে কীটনাশক মিশ্রণ তৈরির পদ্ধতি বলছি। প্রথমে 500 গ্রাম সাধারণ সাবান 4.5 লিটার গরম জলে গুলে নেবেন। সাবানগুলা গরম জল ঠান্ডা হবার পর তাতে 9 লিটার ক্যারোসিন মিশিয়ে কাঠি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন ক্যারোসিন যেন সাবানগুলা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণ এখন প্রতি লিটার জলে 100 মিলিলিটার অর্থাৎ 4 চামচের হিসেবে 20 চা চামচ মিশিয়ে ফসলের রস শোষণকারী পোকার বিরুদ্ধে প্রয়োগ করুন। এতে ফসলের কোনো বিষক্রিয়ার সৃষ্টি হবে না, দূষিত হবে না পরিবেশ, প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হবে না। চুষি পোকা বা থ্রিপস বাদামি ও সাদা, পিট বাদামি শোষক পোকা, জেসিট বা শ্যামা পোকা, গান্ধী পোকা এবং সবচেয়ে মারাত্মক জাপ বা ছাইয়া পোকার ফসলের রস শোষণ করে। চাষি ভাই বোনেরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে বরবটি যাকে আমরা রামাইশ বলে থাকি, এতে গান্ধী পোকার উপদ্রব সবসময় বেশি হয়ে থাকে। ঝাইয়া পোকার আক্রমণ সারা বছর ধরে সব রকমের ফসলে একরকম প্রায় নিয়মিতভাবে হয়। দেখা গেছে মরশুমেই কীটনাশকের ব্যবহার হয় সবচেয়ে বেশি। তাই বলছিলাম, আপনারা এ সময় বিষাক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে নিজেরাই এই নিরাপদ কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে এই মিশ্রণ তৈরির ব্যাপারে কৃষি বিভাগের পরামর্শ নিতে পারেন।

পাঞ্জাবের প্রশ্ন খিলাফতের সহিত জড়িয়ে দেওয়ার প্রস্তাব কেউ কেউ করিয়াছিল, আমিও প্রস্তাবের বিরোধ করিয়াছিলাম। পাঞ্জাবের প্রশ্ন স্থানীয় প্রশ্ন, তা সাম্রাজ্যের শান্তি উৎসবের প্রশ্নের সহিত জোড়া যায় না। স্থানীয় প্রশ্নের সহিত খিলাফতের প্রশ্নের জগাখিচুড়ি করিলে অত্যন্ত অবিবেচনার কাজ হইবে, আমার যুক্তি সকলের ভালো লাগে। সবাই মৌলানা হযরত মোহানি উপস্থিত ছিলেন, তার সহিত আগেই আমার পরিচয় ছিল, কিন্তু তিনি যে কিরূপ লড়িয়েছিলেন তার পরিচয় এই সভায় আমি পাই। এখানে আমাদের মতভেদের শুরু হয়, আর অনেক বিষয়ে তা শেষ অবধি ছিল। নানা প্রস্তাবের একটা ছিল হিন্দু মুসলমান সকলের স্বদেশী ব্রত গ্রহণ এবং বিদেশি কাপড় বর্জন। খাদির তখনও পুনর্জন্ম হয় নাই। এই প্রস্তাবে হযরত মোহানি সাহেব সায় দিতে পারিলেন না। খিলাফতের প্রতি অন্যায় করা হইলে ইংরেজ শাসনের উপর শোধ তুলে

যাইতে তিনি স্থির সংকল্প ছিলেন। তাই পাল্টা প্রস্তাব তুলিয়া তিনি বলিলেন যে যতটা পারা যায় কেবল ব্রিটিশ মাল বয়কট করা হোক। কেন যে ব্রিটিশের সব মাল বয়কট করা সম্ভব নহে আর উচিত নহে, সেই যুক্তি, যে যুক্তি দেশের কাছে এখন নতুন নয়, দর্শাইয়া আমি এই প্রস্তাবের বিরোধ করিলাম। আমার অহিংসাবৃত্তিও প্রতিপাদন করিলাম। আমার যুক্তির গভীর প্রভাব হইল। হযরত সাহেবের ভাষণকালে এমন হর্ষধ্বনি লোকে করিয়াছিল যে আমি ভাবিয়াছিলাম আমার বক্তৃতায় কেউ কানও দিবে না। কিন্তু আমার মনে হইল আপন ধর্ম ভোলা, নিজ কর্তব্য এড়ানো তো কাজের কথা নয়। তাই উঠিলাম আর বিস্ময়ে দেখিলাম যে সকলে আমার কথা অতীব আগ্রহে শুনিল। মঞ্চের উপর যারা ছিলেন তারা আমাকে পূর্ণ সমর্থন করিলেন। পরে পরে অনেক বক্তা আমার পক্ষে বলিলেন। নেতারা বুঝিতে পাইলেন যে কেবল ব্রিটিশ মালের বয়কটে কোনো উদ্দেশ্য সাধিত হইবে না, লোক হাসানো হইবে মাত্র। খুব সম্ভব সভায় এমন কোনো লোক ছিল না যার অঙ্গে কোনো না কোনো বিলাতি দ্রব্য ছিল না। শ্রোতাদের অনেকে অনুভব করিলেন যে প্রস্তাব অনুসারে তারা নিজেরাই চলিতে পারিবেন না, তা পাশ হইলে লাভ না হইয়া হইবে অনর্থ। কেবলমাত্র বিদেশি বস্ত্রের বয়কটে কোনোই লাভ হবে না। কে জানে কবে আমাদের আবশ্যক কাপড় দেশে তৈরি হবে আর তার তরুণ বিদেশি বস্ত্রের বয়কট সফল হবে। অবিলম্বে ব্রিটিশের গায়ে আঁচ লাগবে এমন কিছু আমাদের চাই। আপনার বিদেশি বস্ত্রের বয়কট থাকে থাকুক, তদুপরি আমাদের আশু কার্যকরী কিছুদিন। মৌলানা হাসরাত মহানি বস্তুত এ কথাই বলিয়াছিলেন। তার ভাষণ শুনিতে শুনিতে আমার মনে হয় যে বিদেশি বস্ত্রের বয়কটের অতিরিক্ত কিছু করা আবশ্যক। বিদেশি বস্ত্রের বয়কট যে রাতারাতি হইবে না এ কথা আমার কাছেও সুস্পষ্ট ছিল। আজিকার মতন তখন আমি জানিতাম না যে আমাদের বস্ত্রের অভাব আমরা খাদি দিয়ে মেটাইতে পারি। আমি জানিতাম যে দেশি মিলের ভরসা করিলে তারা আমাদের ঠকাইবে। কি করা যায় এই কথা যখন ভাবিতেছিলাম হযরত সাহেবের ভাষণ শেষ হয়। হিন্দি বা উর্দু শব্দ আমার ঠিক ঠিক যোগাইতেছিল না। উত্তর ভারতের মুসলমানদের খাস সভায় যুক্তি প্রধান বক্তৃতা করার ওই ছিল আমার প্রথম পালা। কলিকাতায় মুসলিম লীগের বৈঠকে আমি উর্দুতে বলিয়াছিলাম, কিন্তু তা ছিল মিনিট কয়েকের হৃদয় স্পর্শ করার আবেদন। আর এখানে ছিল ঠিক বিরোধী না হইলেও সমালোচক শ্রোতৃমণ্ডলীকে সমতে আনার প্রশ্ন। কিন্তু সংকোচলজ্জা দূর করিলাম। দিল্লির মুসলমানদের সামনে শুদ্ধ চোস্ত উর্দুতে ভাষণ দেওয়ার কাজ আমার ছিল না। আমার কাজ ছিল সাধ্যে যতটা কোলায় ততটা স্পষ্ট করিয়া আমার কথা তাদের সামনে আমার টোটাফোটা হিন্দিতে বলা। আর ও কাজটা আমি উত্তম রূপেই করিয়াছিলাম। এই সভায় আমি বুঝিতে পাই যে হিন্দি উর্দুই মাত্র আমাদের রাষ্ট্রভাষা হইতে পারে। আমি যদি ইংরেজিতে ভাষণ দিতাম তবে আমার কথার যে প্রভাব হইয়াছিল তা হইত না। আর যে চ্যালেঞ্জ মৌলানা সাহেব দিতে বাধ্য হইয়াছিলেন সে চ্যালেঞ্জ তার দিতে হইত না, আর ওই চ্যালেঞ্জের ঠিক জবাবও আমি দিতে পারিতাম না।

গান্ধীচর্য অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর আজকের অনুষ্ঠান সূচি। সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন জয়িতা ঘোষের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী নচিকেতা। সকাল 8:50 ও দুপুর 2টায় লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভি ভালসারের অর্কেস্ট্রা বাদন শুনবেন। খেলার জগৎ সকাল 9টায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালি শিল্পী পণ্ডিত কেজি গিন্ডে। রাত 10টায় খেয়াল শুনবেন শিরিন সেনগুপ্ত নাথের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অদিতি চন্দ। এর অবহিত পরেই শুনবেন সমবেত কণ্ঠে লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিধান লস্করের পরিবেশনায়। এছাড়া রাত 8টায় আবার লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:30 ভজন শুনবেন আবারও বলছি দুপুর 2:30 গীতের শিল্পী শুভময় ভট্টাচার্য। ভজনের শিল্পী সন্ধ্যা গোস্বামী দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা।

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্সে এবং FM 102.3 মেগাহার্সে। আজ শুক্রবার 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1912 সালে আজকের দিনে রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা ও নোবেল পুরস্কার প্রাপক ফ্রেডেরিক পাশি প্যারিসে দেহত্যাগ করেন। আজকের দিনে 1916 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হরসিং বাহুবল, ঈশ্বর সিং ওরফে সুরেন সিং, কং সিং ওরফে রডা সিং, রুর সিং ও উত্তম সিং এর ফাঁসি হয় লাহোর সেন্ট্রাল জেলে। 1983 সালে আজকের দিনে প্রগতিবাদী বিশিষ্ট মারাঠা সাহিত্যিক জি ডি তেন্ডুলকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিহাস পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। আজ আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস। শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও শিশুশ্রম রুখতে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সংগঠন 2002 সালে 12 জুন দিনটিকে আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। কার্যত 1992 সালে শিশুশ্রম ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম শুরু হয়। সমীক্ষায় দেখা গিয়েছে শ্রমিক হিসেবে কাজ করছে বিশ্বের 17 কোটি শিশু, তাদের বয়স 5 থেকে 14 বছরের মধ্যে, যেমন ছেলে তেমনি মেয়ে। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা সেই সময় রোজগারে ব্যস্ত হয়ে পড়ে এরা। সেজন্য শুধু দারিদ্র্যকে দায়ী করা যায় না, সামাজিক সুরক্ষায় গাফিলতি এবং অভিভাবকদের উদাসীনতাও সেজন্য কম দায়ী নয়। আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে শিশুশ্রমকে শিশু শিক্ষায় রূপান্তরিত করা, শিশুশ্রম নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সেজন্য দেশে দেশে শিশু শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, কাজে যোগ দেওয়ার ন্যূনতম বয়স নির্ধারিত হচ্ছে, দেশগুলি শিশুশ্রমের জাতীয় নীতি তৈরি করছে। এই সময়ে বিশ্বের 88টি দেশে এনি কাজকর্ম চলছে, সরকারি বেসরকারি বহু সংস্থা সংগঠন তাতে জড়িয়ে আছে। শিশুশ্রম রোধে নানাভাবে কাজ করে যাচ্ছে প্রচার মাধ্যমও। শিশুশ্রম কি এ আজ আর কোন জিজ্ঞাসা নয়। শিশুদের দিয়ে যে কোনো কাজ করানোই শিশুশ্রম নয়। যেসব কাজের মাধ্যমে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়, শিশুদের শারীরিক ও মানসিক গঠন বাধাপ্রাপ্ত হয়, তাই আসলে শিশুশ্রম। বহু দেশে যুদ্ধক্ষেত্রেও শিশুশ্রমিক ব্যবহার করা হচ্ছে।

অনেককে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হয়। রাষ্ট্রসংঘ পরিস্থিতির পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। দারিদ্র, সামাজিক বৈষম্য এবং শিক্ষার অভাব দূর করার উপায় নিয়ে আলোচনা করছে। আমাদেরও কিন্তু শিশুশ্রম রোধে কম দায়িত্ব নয়। এ ব্যাপারে সচেতনতার কাজটা তো আমি আপনিই করতে পারি।

0: গানখানি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গল্প পাঠ। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধায় আরো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে, বিয়ে পাশ করিয়া বাড়ি গিয়াছিল। তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী বাবা, কথা শুন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনো মতেই পারব না। তাহলে পাশ হতে পারব না? কেন পারবি নে? বৌমা থাকবে না আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়। পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাই না শত। না মা, সে সুবিধে হবে না, এখন আমার সময় নেই, ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। মা বলিলেন, যাস নে, দাঁড়া, আরও কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা

0: করে কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন, বলিলেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে। তাছাড়া বিধবার মেয়ে বড় দুঃখী, কথা শুন সত্য, রাজি হো। আচ্ছা পরে বলবো, বলিয়া সত্য বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। এইটি তাহার একমাত্র সন্তান, 7-8 বৎসর হইল স্বামীর কাল হইয়াছে, তদবধি বিধবা নিজেই নায়েব কমস্তার সাহায্যে মস্ত জমিদারের শাসন করিয়া আসিতেছেন। ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে, বিষয়াসের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারার্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন। ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষার অন্তরায় হইবেন না। কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল। স্বামীর মৃত্যুর পর এই বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই। সেদিন কে একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা 11 বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ ডাকিতে আসিয়াছিলেন। এই মেয়েটিকে তাহার বড় মনে ধরিয়াছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে, এটুকু বয়সী মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। মা মনে মনে বলিলেন, আচ্ছা আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নিয়ে আসি আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে।

নির্বাচনের প্রতিশ্রুতি রূপায়ণে কারি কারি টাকার প্রয়োজন, তাই রাজ্যের নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে জোর দেবে সরকার। রাজ্য বাজেটে রাজস্ব বৃদ্ধির দাওয়াই পেশ করবেন অর্থমন্ত্রী, কিন্তু চড়া মূল্যবৃদ্ধির বাজারে জনগণের উপর নতুন করে করের বোঝা চাপানোর পক্ষপাতী নয় নতুন সরকার। তাই চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট হবে করহীন। জনগণকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বাজেটে। যুবসংঘ আজ এই খবরই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নববার্তা প্রসঙ্গে আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে বিদ্যুৎ উৎপাদন ও শক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হল দিল্লিতে। কাল কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ড সরকারের মধ্যে এ বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও নেইফিউরিও এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যে পাঁচ বছরে 80,000 চাকরি কেবল শিক্ষা বিভাগে হবে বললেন পেগু। পরীক্ষামূলক 11টি জেলায় স্কুল পড়ুয়াদের জন্য যানবাহনের ব্যবস্থা। লিড নিউজ গতির সাময়িক প্রসঙ্গ একেবারে উপরে বড় বড় হরফে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল বলেছেন ভারত বৈশ্বিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মধ্যে তার উন্নয়ন পথে আত্মবিশ্বাস ও সংকল্পের সঙ্গে এগিয়ে চলেছে। কাঁচামাল রপ্তানির গণ্ডি পেরিয়ে এবার অসমে উৎপাদন করে তা বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের নতুন সম্ভাবনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসমের জন্য ইউরোপের বাজারে গোটা বিশ্বের বাণিজ্য ক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান দ্বার হয়ে উঠতে চলেছে। লিখেছে যুগশঙ্খ সাময়িক প্রসঙ্গ।

গতি আরও জানিয়েছে, ওমান উপকূলে আমেরিকার হামলা, মৃত্যু তিন ভারতীয় নাবিকের, শোক সনোয়ালের। শিলচর জেলা বার সংস্থার এজিএম আজ সভাপতি ও সচিব পদে হাড্ডাহাড্ডি লড়াই। শিলচর বিমানবন্দরে নামতেই গামোছায় বরণ, বরাকের উন্নয়ন হয়েছে বিজেপির আমলে, আত্মচিন্তন সুস্মিতার। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল অসম, খবর সাময়িক প্রসঙ্গে। চোখগুলি নিচ্ছি।

যুগশঙ্খের পাতায়। পুশব্যাকে বাধা দিতে প্রস্তুত বাংলাদেশ, ১৪ই সংসদে আলোচনা। রাজ্যসভা মধ্যপ্রদেশের ৩, গুজরাটে ৪ আসনে জয় বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খাড়গে খেরাও। বিশ্বকাপ ফুটবলের বোধন, মেক্সিকোর অ্যাজটেকায় মাঠ কাঁপালেন শাকিরা বার্নাবয়। খবর নববার্তা প্রসঙ্গে খেলার পাতায় গতি লিখেছে বিশ্বকাপের মহড়ায় ফ্লপ রোনাল্ডো। শুরুটা ভালো করতে মরিয়া দক্ষিণ কোরিয়া চেকিয়া। চার বছর পর টেনিসে ফিরে জয় সেরেনার, পয়লাপুলে দিনেশ ফুটবল শুরু রবিবার। খবর সাময়িক প্রসঙ্গের যুগশঙ্খ আরও জানিয়েছে, আফগানদের কাছে ধাক্কা খেল ভারত, ইতিহাস গড়ার লক্ষ্যে কানাডা ও বসনিয়া।

এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। সাময়িক প্রসঙ্গ দা সম্পাদকীয় শিরোনামে লিখেছে, আয়রাম গয়ারাম সংস্কৃতি সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। সাময়িক প্রসঙ্গ দা সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, গতিশীল হোক নতুন সরকার। যুগসংখ্যের সম্পাদকীয়, ক্ষোভের বিস্ফোরণ। গতি সম্পাদকীয়, সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে। নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, গতিশীল হোক নতুন সরকার। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন পূর্বা দামের কণ্ঠে। আকাশবাণী শিলচর, স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টানে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was inclusive human development for Bikasit Bharat 2047, and it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায়

নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকায়ালা বিজয়া এবং জনসেনা পার্টির লিঙ্গমেনিনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব

0: কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচাষ্ট্র প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল 2 সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিএডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে এজবাস্টনে। উদ্বোধনী ম্যাচে আয়োজকদের ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। দেশের কৃষকরা খাদ্য সুরক্ষা, পরিপুষ্টি এবং সমৃদ্ধির মূল ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে গতকাল জানান যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং শস্য বীমা প্রকল্পের মতো অন্যান্য প্রকল্পগুলি কৃষকদের আয় বৃদ্ধি করা সহ কৃষিক্ষেত্রকে আরও সবল করে তুলেছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষকরা চাষাবাদের জন্য সৌরশক্তি ব্যবহার করার সুবিধা লাভ করছেন, ফলে উৎপাদন কার্যের সার্বিক ব্যয় হ্রাস পেয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড পশুপালক, কৃষক এবং মৎস্য চাষীদের জন্য লাভদায়ক হিসেবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে এর মাধ্যমে তারা কৃষি এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য ন্যূনতম সুদে ঋণ গ্রহণ করার সুযোগ লাভ করছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে ড্রোন, ভূমিকার্ড এবং প্রাকৃতিক সারের সঙ্গে যুক্ত ক্ষুদ্র শিল্প সংস্থাগুলিও কৃষকদের উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে আসছে। সরকার সমগ্র দেশে কৃষকদের অত্যাধুনিক কৃষি সুবিধা প্রদানে ক্রমাগত গুরুত্ব আরোপ করে আসছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ জানিয়েছে যে আগামী বছরে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের জন্য জুনে প্রথম ইউনিট টেস্ট, সেপ্টেম্বরে ষাণ্মাসিক পরীক্ষা, অক্টোবরে দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ডিসেম্বরে রিভাইজড টেস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য সময়সূচি অনুসারে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ষাণ্মাসিক পরীক্ষা নভেম্বর মাসে এবং আগামী বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় ইউনিট টেস্ট অনুষ্ঠিত হবে। আগামী 31 মার্চের আগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের সবকটি ইউনিট টেস্ট, ষাণ্মাসিক পরীক্ষা, রিভাইজ টেস্ট এবং বার্ষিক পরীক্ষা সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলকভাবে আয়োজন করতে হবে। আসাম সহ উত্তর পূর্ব ভারতে গতকাল রাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে প্রথম ভূমিকম্প রাত 9:10 এবং দ্বিতীয় ভূমিকম্প রাত 10:02 অনুভূত হয়। প্রথম ভূমিকম্প রিখটার স্কেলে ছিল 4.7 এবং দ্বিতীয় ভূমিকম্প ছিল 3.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হুজাই থেকে 28 কিলোমিটার দূরে। এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগামী দুদিন রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা হচ্ছে এবং জরুরীকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি রাখা হয়েছে। নিয়মিত যাত্রী এবং দূরবর্তী অঞ্চলে যাতায়াত করা যাত্রীদেরকে বৃষ্টিপাতের সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে নিজেদের যাতায়াতের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া টিলা এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী লোকেদের এই মরশুমে সতর্ক থাকতেও অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী 28 জুন জেলাজুড়ে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে পালস পোলিও কর্মসূচি পালিত হবে। এদিন জেলা 0-5 বছরের কম বয়সী সব শিশুকে পোলিও প্রতিরোধে 2 ফোঁটা অরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হবে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে চলতি পর্যায়ে জেলার 2,08,064 শিশুকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু 28 জুন টিকা নিতে পারবে না, তাদের 29 ও 30 জুন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে শহরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা সুনিশ্চিত করা এবং সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন ও পোস্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

0: পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে পৌর নিগম এলাকার অন্তর্গত বিভিন্ন সড়ক, সরকারি সম্পত্তি এবং সাধারণ স্থানে স্থাপিত সমস্ত ধরনের অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফ্যাস্টুন, পোস্টার আগামী 72 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ সামগ্রী না সরালে আসাম পৌর নিগমের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অখিল ভারতীয় যাদব মহাসভার আসাম রাজ্য কমিটির উদ্যোগে আগামীকাল শিলচর হিন্দি ভবনে উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক তথা অখিল ভারতীয় যাদব মহাসভার আসাম রাজ্য শাখার সভাপতি রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানানো হবে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদব, গোয়ালা ও অহির সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া সংবর্ধনা সভায় অখিল ভারতীয় যাদব মহাসভার জাতীয় সহসভাপতি প্রফুল্ল দাস যাদব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকে শিল্পী জয়িতা ঘোষ।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন জয়িতা ঘোষের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: জানতে হ্যাঁ ভিয়েতনাম দেশ কি জনসংখ্যা কিতনি হোগি? ইহি কোই 10 করোড়। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा तब कितना कष्ट घटा होगा।
2: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
0: আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী নচিকেতা, সকাল 8:50 ও দুপুর 2:00 লোকযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভি বালসারার অর্কেস্ট্রা বাদন শুনবেন। খেলার জগৎ সকাল 9:00, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালি শিল্পী পণ্ডিত কেজি গিন্ডে, রাত 10:00 শিরিন সেনগুপ্তনাথের কণ্ঠে শুনবেন খেয়াল, বাংলা ছবির গান বেলা 10:00, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। বেলা 11:00 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এদিন নিজের কথা বলবেন অদিতি চন্দ। এর অবহিত পরেই শুনবেন লোকগীতি সমবেত কণ্ঠে। দুপুর 1:40 আবারও লোকগীতি শুনবেন বিধান লস্করের পরিবেশনায়। রাত 8:00 মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মহিলা মজলিশ বেলা 12:30, দুপুর 2:30 গীত শুনবেন শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়। ভজন শুনবেন সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, যুববাণী সন্ধে 6:15, সন্ধে 6:45 চাষাবাদের কথা। এতে শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে শিশুশ্রমের বিরুদ্ধে শঙ্কর দাস ও দেবাশিসদের সাথে শুনবেন একটি সাক্ষাৎকার। লোকযন্ত্র সমিতির অনুষ্ঠানে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ ও সম্প্রদায়ের পরিবেশনায় সানাই বাদন শুনবেন রাত 8:30। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর।

এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে আধুনিক গান শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন নচিকেতার কণ্ঠে। আকাশবাণী শিলচর লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভি ভালসারার অর্কেস্ট্রা বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভিবালসারার অর্কেস্ট্রা বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে খেলার জগৎ।

0: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। সোনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় সোনাই ফুটবল মাঠে 32টি দলকে নিয়ে আগামী 25শে জুন থেকে শুরু হচ্ছে বড় মাপের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এতে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের ফুটবল দলগুলি অংশগ্রহণ করবে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার বললেন,
1: আগামী 25/6/2026 আমাদের সোনাই মাঠে, সোনাই নিত্যগোপাল উচ্চতর বিদ্যালয়ের মাঠে আরম্ভ হতে চলেছে বাশারত আলী লস্কর মেমোরিয়াল এন্ড সুরজ আলী বরবুইয়া মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট ওপেন ফুটবল টুর্নামেন্ট 2026 অর্গানাইজ বাই সোনাই ফুটবল একাডেমি। ভেনু সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল প্লেগ্রাউন্ড। এবং এই টুর্নামেন্টটার মুখ্য স্পন্সর হচ্ছে মুন্না লস্কর। প্রাইজ মানি হিসাবে দিয়েছেন 40,000 টাকা এবং বড়বুজা ফ্যামিলি প্রাইজ মানি হিসাবে আরও 20,000 টাকা। অন্যান্য স্পন্সর হিসাবে আছেন পারুল চৌধুরী। তো এখানে এটা একটা ওপেন টুর্নামেন্ট, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ ছাড়াও শিলং, মণিপুর এইসব জায়গা থেকে আমাদের এখানে টিম আসে প্রাইজ মানি টুর্নামেন্টে। তো মাঠের অবস্থা বর্তমানে খুবই ভালো এবং আগামী 25/6/2026 থেকে এই টুর্নামেন্টটা সোনাই মাঠে আরম্ভ হবে। আমরা আশা করছি 32টা টিমের মতো হবে এখানে এবং খেলা যথারীতি সোনাই ফুটবল একাডেমি পরিচালনা করবে। তৎসঙ্গে আমাদের এখানে রয়েছে রেফারি অ্যাসোসিয়েশন সোনাই, ওরা স্পেশালি এই ম্যাচটা কন্ডাক্ট করবে এবং সেটার দায়িত্বে রয়েছেন ইনচার্জ ফুটবল ব্রাঞ্চ আব্দুল জলিল এবং চেয়ারম্যান হিসাবে আছেন মঞ্জুর হোসেন লস্কর। ওনারা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাবেন, বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করবেন, বিভিন্ন স্পন্সরের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে সোনাইতে প্রচুর ভিড় হয়। এরই মধ্যে আমরা একটা আন্ডার

0: ফুটবল টুর্নামেন্ট এখানে করেছি, যেটার মুখ্য পৃষ্ঠপোষকতায় ছিল খোদ শিলচর। এবং এখানে 16টা টিম অংশগ্রহণ করেছিল এবং শেষ অব্দি বেঙ্গল টাইগার বাঘপুর এবং স্বাধীন বাজার এফসির মধ্যে ফাইনাল খেলা হয়েছিল। এটার মুখ্য স্পন্সর ছিল খোদ শিলচর এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীন বাজার এফসি এবং রানার্স হয়েছে বেঙ্গল টাইগার। প্রাইজ ডিস্ট্রিবিউশনে উপস্থিত ছিলেন ডাক্তার এম মাসুম, প্রেসিডেন্ট খোদ শিলচর, সেক্রেটারি সজল লস্কর এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন বাবুল হোল এবং বিশেষ অতিথি হিসাবে সুজান দত্ত, ওনারাও এসেছিলেন। এবং সেই খেলাটাও সোনাই ফুটবল একাডেমি অর্গানাইজ করেছিল। এবং আপনি শুনলে খুশি হবেন, আমাদের আরেকটা প্ল্যান আছে। নেক্সট প্ল্যান আন্ডার 19-এর পরে আমরা আরেকটা টুর্নামেন্ট পাশাপাশি, একটা যে ওপেন টুর্নামেন্ট এখানে চলবে, আমি একটু আগেই আপনাকে বলেছি যে বাসারতালি এবং গিয়ে, এটার সঙ্গে আমরা আন্ডার 19-এর ফ্রেমওয়ার্কটা ছিল 4 জন সিনিয়র প্লেয়ার খেলছে এবং বাকি সব আন্ডার 19, তাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড আমরা চেক করেছি এইভাবে। তো এবার আমরা আন্ডার 19 থেকে 1 বছর কমিয়ে আন্ডার 18 আরো একটা টুর্নামেন্ট, যেটা চলবে সাইমালটেনিয়াসলি একটা বড় টুর্নামেন্টের পাশাপাশি ছোট টুর্নামেন্টটাও চলবে, গেতে গেতে হবে। সুতরাং তাহলে আপনি ধরে নিতে পারেন এখানে 2টা টুর্নামেন্ট একই সঙ্গে চলবে। তো আন্ডার 18-এর ডেটটা আমরা এখনো ঠিক করি নাই, কারণ এখনো আমরা টিমের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তো বড় টুর্নামেন্ট যেটা যেটা 40,000 বা 20,000, সেটার তো ডেট আপনাকে বলেই দিয়েছি।
1: আচ্ছা, আগামী 25 তারিখ থেকে যেটা বড় টুর্নামেন্ট ওপেন শুরু হচ্ছে, এই এই টুর্নামেন্ট কি লিগ পর্যায়ে হবে?
0: না, লিগ নয়, এটা নকআউট, নকআউট টুর্নামেন্ট। এখানে শিলং, মণিপুর, মিজোরাম বিভিন্ন জায়গা থেকে টিম আসে, তো খুব বড় খেলা হয় এটা।
1: এটা কি প্রথমবার হচ্ছে না এর আগে হয়েছে?
0: এর আগেও গতবারও হয়েছে,
1: হ্যাঁ,
0: বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসছে, গুয়াহাটি থেকেও আসছে। সুতরাং প্রতি বছরই একটা একটা বড় টুর্নামেন্ট হয় এবং 2-3টা কিছু ছোট আকারের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19, এইভাবে আমরা করে থাকি। শুধু তো বড় টুর্নামেন্ট করলে হবে না, ছোটদেরকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্যই পাশাপাশি টুর্নামেন্ট গুলা হলে মানুষের ভিড় থাকে।
1: আচ্ছা, এই যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে যেটা, এই টুর্নামেন্টে স্থানীয় ফুটবলারদের উৎসাহের জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য কোন বাধ্যবাধকতা আছে স্থানীয় দলগুলোতে?
0: স্থানীয় টিমগুলো তো দেবে, স্থানীয় ম্যাক্সিমাম আপনার 32টা টিম যদি হয় এখানে, স্থানীয় বলতে সোনাই অঞ্চল থেকে কমপক্ষেও 15-20টা টিম আসবে, বাকি টিমগুলো আউটারের হয়তো।
1: স্থানীয় দলগুলি যদি বাইরের যদি টিম দল খেলোয়াড়দের নিয়ে আসে বেশিরভাগ, তাহলে স্থানীয়রা বঞ্চিত হবে না ফুটবলাররা?
0: কিছুটা তো আপনার কথা মতো কিছুটা তো বঞ্চিত অবশ্যই হবে।
1: তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো দলে যে স্থানীয়দের কমপক্ষে 4-5 জন খেলাতে হবে?
0: না, আমরা যে জুনিয়র লেভেল যেগুলো টুর্নামেন্ট করি সেগুলো তো কমপ্লিটলি কাছাড় বেসড, কাছাড়ের বাইরের কাউকে অ্যালাউ করছি না। কিন্তু ওপেনে যাওয়ার পরে আমরা সেভাবে সেইভাবে কোনো ব্যবস্থা নিচ্ছি না যে স্থানীয় প্লেয়ার 5 জন ISL-এর মতো বা 4 জন, সেভাবে কোনো সুযোগ এখানে নেই।
1: তাহলে এটার উদ্দেশ্য কি, এই যে ওপেন টুর্নামেন্টটা যে আপনারা চালিয়ে যাচ্ছেন, এটার উদ্দেশ্য কি?
0: উদ্দেশ্য দেখুন, আমরা তো ছোট টুর্নামেন্ট 2-3টা করলাম, তারপরে পাবলিক পাবলিকের একটা ইয়ে থাকে,
1: ডিমান্ড,
0: বড় ডিমান্ড থাকে, একটু আপনারা বড় টুর্নামেন্ট করুন, আমরা একটু এনজয় করি। আমরা তো আর শিলচর বা গুয়াহাটিতে গিয়ে খেলা দেখতে পারি না, আমাদের মাঠে একটা বড় আকারের টুর্নামেন্ট হোক,

0: যেটা আমরা একটু এনজয় করতে চাই, এবং লোকও বেশি আসে।
1: ফুটবলে হাইলাকান্দি জেলার খেলোয়াড়রা অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ফুটবল কোচ তথা সংগঠক মৃণাল কান্তি সিনহা। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিনহা বললেন,
2: আমাদের এই হাইলাকান্দি ডিএসএ আছে, শিলচর ডিএসএ আছে এবং লক্ষ্মীপুর ডিএসএ আছে, এবং সময়ে সেরকম ফিল্ডটা পাইনি, সেই হেতু ফুটবল একটু পিছিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে গত বছর থেকে ফুটবলটা এগিয়ে যাচ্ছে হাইলাকান্দিতে। বিশেষ করে হাইলাকান্দির মিজোরাম রাজ্যের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক ফুটবলার লালা থেকে, মণিপুর বাগান থেকে বা আলগাপুর থেকে অনেক ফুটবলার বেরিয়ে আসছে। হাইলাকান্দি জেলার ফুটবল লিগে এসে খেলাধুলা করছে। আমি গত বছর থেকে আমি দেখছি খেলার মান একটু উঠতে শুরু হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে হাইলাকান্দি জেলার বিশেষ করে ফুটবলের মানটা একটু আরো উঠবে, এই আশা রাখছি।
3: হাইলাকান্দিতে নতুন যারা ফুটবলার বেরিয়ে আসছে নিশ্চয়ই, আরো জেনারেশনের
2: মেইন কথা হলো নেক্সট জেনারেশনের ফুটবলার, বিশেষ করে লালাঞ্চল থেকে একটু ভালো ফুটবলার উঠে আসছে। কিন্তু কথা হলো হাইলাকান্দি জেলাতে মাঠের অনেক অভাব আছে, আর মাঠগুলি সেরকম সুন্দর না। একমাত্র ডিএসএ এর মাঠটা এবং মণিপুর বাগানের যেটা মাঠ আছে কাটলিছড়া, ওই মাঠটা ভালো। আর কালাছড়াতে একটা মাঠ আছে, সেটা কিন্তু সেরকম ইউজ করে না। এটাই মানে এই যে গ্রাম থেকে বেরিয়ে ছেলেগুলো নেক্সট জেনারেশন গুলো উঠে আসতে মানে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য হাইলাকান্দি জেলাতে মাঠের খুব প্রয়োজন। সেটা
3: জেলায় মোটামুটি জেলা ক্রীড়া সংস্থার মাঠের উপর নির্ভর করতে হয় বেশিরভাগ।
2: হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই জেলা ক্রীড়া সংস্থার মাঠের উপরেই বেশিরভাগ নির্ভর করতে হয়। সেহেতু নেক্সট জেনারেশনের ফুটবলার যে বেরিয়ে আসবেন এমন কথা না, বেরিয়ে আসবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু কথা হলো আমাদের যারা রাজনীতিবিদ আছে তাদের পক্ষ থেকে, মানে যারা এমএলএ হয়েছেন বর্তমানে যে কোনো দলের হোক, তাদের পক্ষ থেকে চেষ্টা করতে হবে হাইলাকান্দি জেলায় যাতে আরো তৈরি করা মাঠ, যদি
3: পরিকাঠামো আরো উন্নত করার।
2: হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি, পরিকাঠামো উন্নত করা জরুরি।
3: তো ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিশ্চয়ই এগিয়ে আসছে হাইলাকান্দিতে?
2: মেয়েরা দেখুন, মেয়েরা বিশেষ করে মণিপুর বাগান থেকে বেরিয়ে আসছে বেশি, আর লালা অঞ্চল থেকে কিছুটা কাটাখাল বা এই অঞ্চলগুলো থেকে ছোট ছোট ছোট বাচ্চারা আর কি। আগের যেগুলো সিনিয়র আছে এগুলো প্রায় বিয়ে হয়ে গিয়েছে, অনেক আবার কাম কাজে বা চাকরি পেয়েছে, নতুন ছোট ছোট মেয়েরা বেরিয়ে আসছে আর কি, আশা করি ভালো হবে।
3: তো আগামীতে কোনো লিগ বা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই হাইলাকান্দি?
2: হ্যাঁ, নেবে নেবে নিশ্চয়ই, জেলা ক্রীড়া সংস্থা অনেক খেলাধুলা করে থাকে, আর বর্তমানে তো মানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার আমাদের শৈবাল সেনগুপ্ত স্যার জেনারেল সেক্রেটারি যে আছেন, আমাদের প্রেসিডেন্ট গৌতম রায় স্যার এবং কার্যকারী সভাপতি রাহুল রায় স্যার এবং উপসভাপতি নাকি ভট্টাচার্য, আনিসুর রহমান অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এবং আরো আছে না অনেক আছে আর কি, যারা মানে কিভাবে হাইলাকান্দি জেলার খেলাধুলা উন্নতি হবে এই আশা রেখে সবসময়

0: সজল পরে যাচ্ছে আর কি।
1: তো মাঠে কোচিং চলে থাকে নিয়মিত?
0: মাঠে মাঠে চলে থাকে, কথা হলো মানে এই মাঠের কিছু অংশ এখনো কাজ বাকি আছে, মূল মাঠ যেটা আছে ওইটার সাইডে অনেক জায়গা আছে, ওই জায়গাগুলোতে মাটি নতুন ভাবে ভরাট হচ্ছে, একটু মানে মেইন মাঠের একটু সাইডে অল্প বিস্তর মানে বিকেল বেলা একটু শেষ।
1: তো প্রতিশ্রুতিবান খেলোয়াড় হাইলাকান্দিতে আগামীতে বেরিয়ে আসবে এবং তারা রাজ্যিক বা জাতীয় পর্যায়ে খেলা খেলতে পারবে আশা করা যায়।
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, এই হাইলাকান্দি জেলা থেকেই তো পুষ্পা সাহু ইন্ডিয়া টিমে ফুটসালে খেলেছে, এই হাইলাকান্দি জেলা থেকে মেনকা বৈষ্ণব 5 বার ন্যাশনাল খেললো, এই হাইলাকান্দির জেলারই মেয়ে নেহা গুরুং 4 বার ন্যাশনাল খেললো, আরো অনেক ফুটবলার সুস্মিতা মালাকার ও খেলো ইন্ডিয়াতে আসামের টিম সিলেক্ট হয়েছিল, অনেক ফুটবলার আছে মেয়েদের ফুটবলার থেকে, মেয়েরা যখন যেতে পারছে তো ছেলেরা যেতে পারবে না কেন? এমনকি ফুটবল ছাড়া ফুটসালে অনেক লালার মেয়ে 4-5টা মেয়ে ইন্ডিয়া খেলেছে ফুটসালে, যেটা নন অফিসিয়াল ইন্ডিয়া টিম যেটা, যেমন আমি ফুটসালের একটা কথা কই, ফুটবল ফুটসালটা সেম ফুটবলের মতোই, দিনটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডারে ছিল না আগে, তো বর্তমানে ফুটসালটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডারে নিয়েছে, এই যে মানে দল ইন্ডিয়া টিম এখন বর্তমানে এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডারে আছে, এই জন্য পুষ্পা সাহু খেলেছে।
1: সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে ফুটসলের খেলা হয়ে থাকে নিশ্চয়ই?
0: হ্যাঁ হ্যাঁ হয়ে থাকে, ফুটসল হয়ে থাকে, নেপালে 4 বার অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ, আর ইন্দোনেশিয়াতে হয়েছে, এইরকম আর।
1: তো ফুটবলের ক্ষেত্রে বাইরে থেকে কোনো কোচ নিয়ে আসা প্রয়োজন আছে কি হাইলাকান্দিতে?
0: হ্যাঁ নিয়ে ফুটবলে বাইরে থেকে কোচ নিয়ে আসা জরুরি, বিশেষ করে হাইলাকান্দির জন্য, হাইলাকান্দিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একমাত্র সার্টিফিকেট কোচ হিসাবে আমি আছি, আরো দরকার অনেক, মানে যেমন গ্রামীণ এলাকাগুলোতে বা লালা অঞ্চলে বা মণিপুর বাগানে, একটু মেইন শহর যে প্রপার শহর হাইলাকান্দিতে অনেক ডিস্টেন্স আছে মণিপুর বাগানের, কিন্তু মণিপুর বাগানে গিয়ে দেখছি প্রচুর প্রতিভাবান ছেলে আছে, কোচ নেই, সেহেতু মানে ওদের বেসিক টেসিক এইগুলো ক্লিয়ার না, ওইগুলো আর কি বেসিক থাকতে হবে, যে কোনো ফুটবলারকে বেসিক থাকলে ও আগামী দিনে মানে রাজ্য স্তরে যখন যায় যে কোনো প্লেয়ার, তখন প্রশিক্ষক যে কোনো প্রশিক্ষক থাকে রাজ্য দলে, রাজ্য দলের প্রশিক্ষক যদি আপনি এখান থেকে জেলা পর্যায়ে যদি আপনি বেসিকটা ক্লিয়ার হয় সেখানে গিয়ে আরো অগ্রসর হবে আর বেসিক আরো ক্লিয়ার হবে।
2: 3 জুন ছিল বিশ্ব সাইকেল দিবস, এর অঙ্গ হিসেবে 7 জুন ক্রীড়া ভারতী শ্রীভূমি শাখার উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে। এই উপলক্ষে ক্রীড়া ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি সন্ময় ভট্টাচার্য এ ব্যাপারে আমাদের জানালেন,
3: 2018 ইংরেজির এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এই 3 জুন বিশ্ব সাইকেল দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এরপর থেকে প্রতি বছর সেই তারিখে বিশ্ব সাইকেল দিবস পালিত হয়ে আসছে। আসল কথা হলো সাইকেল চালানো এমন একটা জিনিস যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং শুধু শরীর স্বাস্থ্য ভালো থাকে তা নয়, এই অন্য যে দিকগুলো হচ্ছে সাইকেলের কোনো কার্বন নির্গমন হয় না,

যার ফলে প্রদূষণে কোনো প্রভাব পড়ে না। আমরা শহরাঞ্চলে দেখতে পাই খুবই ট্রাফিক জ্যাম হয়ে থাকে, যানজট হয়ে থাকে, সেই সমস্যাটাকেও আমরা অনেকাংশে সাইকেল যদি আমরা ব্যবহার করি সেই যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি। পরিবেশের কথা, যেটা আমরা সবুজ পৃথিবী গড়ার জন্য সবাই আগ্রহী এবং চেষ্টা করে যাচ্ছি, সেই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা অন্য যেসব যানবাহন ব্যবহার করে থাকি সেগুলো বাদ দিয়ে যদি আমরা সাইক্লিংয়ের উপরে আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা অনেকটাই পরিবেশ বান্ধব পরিবেশের আমরা সম্মুখীন হব এবং প্রদূষণ কার্বন মুক্ত পরিবেশ বজায় থাকবে। এতে করে আমাদের প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বহাল থাকবে। সাইক্লিং এমন একটা জিনিস যা থেকে আমাদের শরীর চর্চা হয়, শারীরিক পরিশ্রম হয় এবং রোগ মুক্তির উপায় হিসাবেও সাইক্লিংকে গণ্য করা হয়। সাধারণত টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস যারা রোগী আছেন তারা যদি নিয়মিত সাইক্লিং করেন, সাইকেল চালান, তাহলে তাদের স্বাস্থ্যের এবং জীবনধারায় অনেকটা ভালো পরিস্থিতির সম্মুখীন হবেন এবং সেই রোগ থেকে, ডায়াবেটিস রোগ থেকে তারা মুক্তি পাবেন। আরেকটা কথা হলো, সাইকেল চালাতে গেলে আমাদের কোনো জ্বালানির প্রয়োজন হয় না, কোনো ইন্ধন লাগে না। সেখানে আমরা অন্য যানবাহনে পেট্রোল ডিজেলে খরচ করে থাকি, সাইক্লিং যদি আমি ব্যবহার করি তাহলে সেই পেট্রোলজাত দ্রব্যের যে খরচ, সেই খরচ থেকে আমরা অনেকটা সাশ্রয় পেয়ে থাকতে পারি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং জ্বালানি ইন্ধনের কিছুটা সংকট দেখা দিয়েছে এবং সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী একটা আবেদন করেছেন যে আমরা সাইকেলকে গুরুত্ব দেব এবং সাইক্লিং করব যাতে আমরা জ্বালানি কম ব্যবহার করতে পারি। সেই উদ্দেশ্যে ক্রীড়া ভারতী একটি রাষ্ট্রীয় সংগঠন এবছর একটা রাষ্ট্রীয় কার্যক্রম হাতে নিয়েছে, বিশ্ব সাইকেল দিবস অভিযান। 3 জুন বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালিত হয়েছে, কিন্তু ক্রীড়া ভারতী এই রাষ্ট্রীয় কার্যক্রম বিশ্ব সাইকেল দিবস অভিযান হিসাবে গোটা দেশে 7 জুন সাইক্লিং অভিযান বা সাইকেল র্যালি আয়োজন করেছে এবং এই সাইকেল র্যালির যেটা থিম সেটা হলো সাইক্লিং ফর এ গ্রিনার ফিউচার, সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। সাইকেল চালাও দেশ কি পুকার, ফিটনেস বাড়া করে সাকার। এই বিশ্ব সাইকেল দিবস অভিযানের অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলায় গত 7 জুন একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মেন গেট থেকে এই র্যালি সকাল 7 ঘটিকায় শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। এই র্যালিতে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়া ভারতী, বন বিভাগ থেকে পার্টিসিপেন্টরা এসেছিলেন এবং সাইকেল র্যালিতে অংশ

0: শুনিয়েছেন, সবচেয়ে বড় যে জিনিস, একটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এই সাইকেল র্যালিতে। যদিও এই সাইকেল র্যালিতে আমরা আবেদন করেছিলাম স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে, এবং তাদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। আগামীতে এইরকম উদ্যোগ যদি আমরা আরও ব্যাপকভাবে নিতে পারি এবং জেলার প্রত্যেক বিদ্যালয়, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা যুক্ত করতে পারি, তাহলে এই বিশ্ব সাইকেল দিবসের অভিযান বা সাইক্লিংয়ের গুরুত্বকে আমরা আরো বেশি করে প্রচার করতে পারব। ক্রীড়া ভারতীর দক্ষিণ আসাম প্রান্তে শ্রীভূমি জেলাতে শ্রীভূমি নগরে এই সাইকেল র্যালি হয়েছে। এর পাশাপাশি ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরেও এরকম একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আমার একটা আবেদন থাকবে আগামীতে যুব প্রজন্মকে আরো বেশি করে এই সাইকেল র্যালিতে এবং সাইক্লিংয়ের প্রতি আকর্ষণ বাড়াতে এবং সাইক্লিংকে জনপ্রিয় করতে আমরা সবাই মিলে চেষ্টা করব।
1: তো সেখানে একটা কথা ছিল যে আগে কিন্তু ছেলেবেলায় আমরা দেখেছি, অনেক আগের কথা বলছি, সেখানে সাইকেলটা খুব জনপ্রিয় ছিল। আগে ছেলেমেয়েরা স্কুলে সাইকেল নিয়ে যেত। সরকার এখন ক্লাস 9-এর ছেলেমেয়েদেরও সাইকেল দিচ্ছে। তো সেখানে যদি সাইকেল র্যালিটা, মানে এই বিশ্ব সাইকেল র্যালি দিবস বা জাতীয় সাইকেল র্যালি দিবস যদি এরকম পালন করা যায়, তাহলে কি হতে পারে আপনার মনে হয়?
0: না, এটা একটা ভালো উদ্যোগ। সাইকেল দেওয়া হচ্ছে স্কুল স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, এবং তাদেরকে মোটিভেট করতে হবে, মোটিভেট করতে হবে। এবং সাইক্লিংয়ে যেটা উপকারিতা, শরীরচর্চা, জ্বালানি ইন্ধনের সাশ্রয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক। দুটো কাজ হচ্ছে একসঙ্গে, পরিবেশ দূষণমুক্ত হচ্ছে। তো সবগুলো মিলে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে এবং সেই সচেতনতা বাড়াতে হবে, স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দিতে হবে, সেটা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে চেষ্টা করব এবং আশা করি আমরা আগামীতে আরও বেশি করে এতে আমরা সক্রিয়ভাবে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে পারবো।
1: তা আগে ক্রীড়া ভারতী ছাড়াও অনেক ক্রীড়া সংগঠন এই র্যালিগুলো করে থাকতে আমরা অতীতে দেখেছি। তো সেটা এখন কেন হচ্ছে না, তার আপনার কি মত রয়েছে?
0: হয়তো সেখানে একটা উদ্যোগের অভাব থাকতে পারে, যোগাযোগের অভাব হয়তো থাকতে পারে। ক্রীড়া ভারতী এবছর কার্যক্রম নিয়েছে, রাষ্ট্রীয় কার্যক্রম, শুধু আমাদের বরাক উপত্যকায় বা দক্ষিণ আসাম প্রান্তে এবার হয়নি। আমাদের আসাম রাজ্যস্তরে এবং ভারতের প্রত্যেকটা যেখানে আমাদের ক্রীড়া ভারতী সংগঠন আছে, প্রত্যেক জায়গায় এই বিশ্ব সাইকেল দিবস অভিযান পালন করা হয়েছে। এবং সেটা আমাদেরকে, যারা ক্রীড়া সংস্থা আছেন বা যারা ক্রীড়া কর্মকর্তা আছেন, তাদেরকেও জড়িত করতে হবে। এবং সাইক্লিং অ্যাসোসিয়েশনও আছে বিভিন্ন জায়গায়, আমাদের এখানে নেই, কিন্তু সেইগুলোকেও আমরা যদি আমরা জড়িত করতে পারি। এবং আমরা সরকারিভাবে যে এখানে যেসব স্কুলে সাইকেল দেওয়া হয়েছে, সেখানেও আমাদের একটা পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে, এবং মোদ্দা কথা হলো যে আমরা সেটাকে আমরা অনুপ্রেরণা যোগাতে হবে, ইনভলভমেন্ট বাড়াতে হবে, তখনই আমরা একটা সার্থক পরিস্থিতি যাব এবং আমাদের যে স্বপ্ন সবুজ পৃথিবী গড়ার, সেই সবুজ পৃথিবী আমরা গড়তে পারবো বলে আশা করি।
2: শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম

বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন কেজি গিন্ডের কণ্ঠে খেয়াল, প্রথমে রাগ ললিত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ললিত এবং পরে ভৈরবী রাগে কেজি গিন্ডের কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাব। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: RBI এই কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন চিরদিনই তুমি যে আমার ছবি থেকে, শিল্পী জুবিন গার্গ।

পরের গানখানি বিনোদ রাঠোর ও সঞ্চিতার কণ্ঠে বাবলি ছবিতেই।

বাংলা ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শেষ গানখানি সুকন্যা ঘোষের কণ্ঠে, বোঝে না সে বোঝে না ছবিতে।

এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর আমাদের পরবর্তী অনুষ্ঠানের

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক,

0: ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
1: হাই।
2: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি চিত্রলেখা ছবি থেকে, মোহাম্মদ রফির কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটি রেইনকোট ছবি থেকে হরিহরনজির কণ্ঠে।

এবারের গানটি শুনলেন কৈলাসা ছবি থেকে কৈলাস খেরের কণ্ঠে। এবারের গানটি কেদারনাথ ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। প্রথম শিল্পী আশা ভোসলে।

গানটি শুনলেন তালাত আজিজ এবং সোনু নিগমের কণ্ঠে। এবারের গানটি শুনবেন সুদীপ ব্যানার্জির কণ্ঠে।

গানটি শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। এবারের গানটি জসবিন্দর সিংয়ের কণ্ঠে।

শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল, আকাশবাণী শিলচর।

0: कहानियाँ सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অদিতি চন্দ।
3: বাংলা দৃশ্যকাব্যের দুনিয়ায় মহিলাদের অংশগ্রহণ অনেকটা আমাদের প্রচলিত সমাজ সংসারের নিয়ম মেনেই, দায়িত্ব অনেক, তুলনায় স্বীকৃতি অনেকটা কম। চলচ্চিত্রের জগতেও কানন দেবী বা অরুন্ধতী দেবীর মতো প্রযোজক পরিচালকরা যথেষ্ট উচ্চমানের কাজ করা সত্ত্বেও আলোচনার ক্ষেত্রে তারা যথাযথ স্বীকৃতি পান না। নাট্যচর্চার ক্ষেত্রেও সেই ট্রেডিশন সমানে চলছে। বিনোদ

তিনি দাসী কিংবা সুকুমারী দত্তের মতো সময়ের হিসাবে অনেকটা এগিয়ে থাকা মানুষেরা যেন স্বাভাবিক নিয়মেই বিস্মৃতির অতলে তলিয়ে যান। সাংস্কৃতিক পীঠস্থান খোদ বাংলাদেশেই যখন এই অবস্থান, মহিলাদের কেবল নায়িকা বা পার্শ্বচরিত্রে থেকেই নিজেদের উপস্থিতির জানান দিতে হয়, তখন এই বরাক উপত্যকায় মহিলা অভিনেত্রীর সংখ্যা এক এবং উৎকর্ষ যে মাত্রায় পৌঁছয়, পরিচালক হিসাবে সেটা প্রায় হিসাবের মধ্যেই আসে না। প্রায় 5 দশক আগে আর্যবর্তী দুর্গাবাড়িতে অরুন্ধতী চন্দ, আরতি দেব কিংবা বন্দনা দাশগুপ্তরা কিশোর কিশোরীদের নিয়ে যে প্রয়াস করেন তার ধারাবাহিকতা থাকল না কিছু বাস্তব কারণেই। এক দীর্ঘ সময়ের ফাঁড়াকে পাথারকান্দির প্রয়াত গীতা দাস, চম্পা ভট্টাচার্য যে ক্ষমতায় নিজেদের কাজ করেছেন বা করছেন করে চলেছেন, সে এক প্রবল

0: কিশোর কিশোরীদের নিয়ে যে প্রয়াস করেন তার ধারাবাহিকতা থাকলো না, কিছু বাস্তব কারণেই। এক দীর্ঘ সময়ের ফাঁড়াকে পাথারকান্দির প্রয়াত গীতা দাস, চম্পা ভট্টাচার্য যে ক্ষমতায় নিজেদের কাজ করেছেন বা করছেন, করে চলেছেন, সে এক প্রবল উজান স্রোতে নৌকা ভেড়ানোর কাহিনী। এইরকম দু চারটি উদাহরণ হয়তো আরও মহিলা শিল্পীদের নাট্যচর্চার সার্বিক স্রষ্টা হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যাবে। একটু সামান্য অনুসন্ধানেই এটা স্পষ্ট ধরা পড়ে যে নাট্যদলে নারী পুরুষের সমানাধিকারের প্রযোজনা যত সহজে নিয়ে আসা যায়, অন্যান্য শিল্পীদের, বিশেষত মহিলা শিল্পীদের পরিচালনার দায়িত্ব দেওয়া অত সহজে ঘটে না। একটা প্রচ্ছন্ন পুরুষতান্ত্রিকতা বেশিরভাগ নাট্যদলে এখনও বহমান। মহিলারাও হাজারটা সাংসারিক দায় দায়িত্ব সামলে যে সেসব যেন শুধু মহিলাদেরই, তারা সময় মতো মহলায় হাজির হবার চেষ্টা করেন এবং ধরে নেওয়া যায় সেইটাই যেন যথেষ্ট, কিন্তু চিন্তার দিক থেকে, কল্পনার দিক থেকে তারা যে মোটেই হীন নন সেটা প্রমাণের দায়িত্ব তাদেরই। আপন সক্ষমতার স্বীকৃতি আদায়ের জন্য আরও অনুকম্পার উপর কারো অনুকম্পার উপর নির্ভর না করে মহিলাদের আরও বেশি বেশি করে এগিয়ে না এলে, নির্ভরতাকে সসম্মানে সরিয়ে রেখে আত্মনির্ভর না হয়ে উঠলে শুধু নাট্য শিল্প নয়, গোটা সমাজই পঙ্গু হয়ে যাবে। এই সচেতনতার শুরুয়াত হোক নাট্যমঞ্চ থেকেই, আজকের উপেক্ষিত মহিলা শিল্পীদের হাত ধরে। আমরা এক সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায়।
1: শুনলেন আমার কথা, এতে নিজের কথা বললেন অদিতি চন্দ, আকাশবাণী শিলচর। এবারে সমবেত কণ্ঠে শুনবেন লোকগীতি।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে লোকগীতি, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন কেহে কাসা ছবি থেকে আশা ভোসলে এবং ভূপেন্দর সিং এর কণ্ঠে। এবারের গানটি শুনবেন মুগলি আজম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের গানটি মন কে মনজিবে ছবি থেকে মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে।

গানটি শুনলেন মন কে মন জেবে ছবি থেকে মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শিবা ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানটি শুনলেন শিবা ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারের গানটি মধুশ্রী এবং উদিত নারায়ণের কণ্ঠে, মহল্লা এসি ছবি থেকে।

গানটি শুনলেন মহল্লা এসে ছবি থেকে মধুশ্রী এবং উদিত নারায়ণের কণ্ঠে, শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুরু হবে অনুষ্ঠান মহিলা মজলিশ।

সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। প্রচন্ড গরমে সুস্থ থাকতে অবশ্যই সচেতন হতে হবে, ত্বকের সুস্থতার প্রতিও বাড়তি খেয়াল রাখতে হবে, নইলে ত্বক হয়ে পড়বে নিষ্প্রাণ। গরমে জল ও তরল খাবার খেতে হবে পর্যাপ্ত, তাতে ত্বকের কোষও থাকবে সতেজ। ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি যেমন পূরণ করতে হবে, তেমনি ঘামে চিটচিটে হয়ে যাওয়া ত্বক পরিষ্কারও রাখতে হবে ঠিকঠাক, তবেই ত্বক থাকবে সুস্থ উজ্জ্বল। প্রায় রোজই ফল খেতে হবে, বিশেষ করে তরমুজ, আনারস, নাশপাতি, জামরুল, শসা, যেগুলোতে জলের পরিমাণ অনেকটাই থাকে। রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন এসব ফল। কাজের ফাঁকে ক্ষুধা মেটাতে অন্য কোনো খাবারের আয়োজন না করে ফল বা ফলের রস খাওয়া যেতে পারে। ফল ও ফলের রসই মিটবে জলের চাহিদা, পাওয়া যাবে নানা পুষ্টি উপাদান। তবে ফলের রস বা অন্যান্য পানীয় গ্রহণের ক্ষেত্রে খেয়াল রাখুন তাতে যেন চিনি যোগ না করা হয়। আরও মনে রাখতে হবে ঘরে তৈরি পানীয়ই স্বাস্থ্যকর। ঘাম, ধুলাবালি এবং দূষিত পরিবেশের অন্য যেসব উপাদান ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোর প্রভাব থেকে বাঁচতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি। শসার রস নিন 1 টেবিল চামচ, সঙ্গে যোগ করুন 2 ফোঁটা লেবুর রস। ফেস ওয়াশের বিকল্প হিসেবে প্রতি বেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণ। অবশ্য প্রতি বেলায় শসার রস করে নেওয়া সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে ডিপ ফ্রিজের বরফের ছাঁচে শসার রস ঢেলে রেখে দিতে পারেন। প্রত্যেক দিন 1-1টা কিউব বের করে মুখ হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে একদিন ত্বকের মৃতকোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব। শসার রস সঙ্গে 1 চামচ টক দই, 1 চামচ বেসন আর 1 চামচ মধু, এটি মিলিয়ে মাস্কটি ত্বকে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলেও ত্বকের দাগছোপও কমে আসবে, ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত। চন্দনের গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করুন, তাতে

0: সিস্টেমটি ফেসপ্যাকের মতো ঘন হয়। এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখাও কমে আসে। এছাড়া চালের গুঁড়ো এবং গাজরের রস নিন এক টেবিল চামচ করে, সঙ্গে নিন সিকি চা চামচ নারকেল তেল আর দুই ফোঁটা লেবুর রস। সপ্তাহে একবার স্ক্রাবিং করলে মুখের যে মরা কোষ রয়েছে সেগুলো খসে পড়বে এবং নতুন কোষ তৈরি হবে। এবারে আসরে শোনা যাক নিজের লেখা গল্প পাঠ ও সাক্ষাৎকারে শর্মিলা দত্ত।
1: একটি নদী চাই, শোবার ঘর

0: এবারে আসরে শোনা যাক নিজের লেখা গল্প পাঠ ও সাক্ষাৎকারে শর্মিলা দত্ত।
1: একটি নদী চাই। শোবার ঘরটাকে চাঁদভাসী উপত্যকা মনে হচ্ছে, চারতলায় বোধহয় চাঁদ ছোঁয়া যায় বেশি। ফ্ল্যাট বাড়ির যত উপরে থাকা যায় মনে হয় চাঁদের কাছাকাছি পৌঁছে গেলাম। আকাশকে একান্ত নিজস্ব করে রাখা যায়। আরশি স্নান ঘরে ঢুকে সারাদিনের ক্লান্তি সে শরীর থেকে খুলে নিতে চায়। এখন শুধু একটি নদী চাই, শরীর ভর্তি নদী, মন ভর্তি নদী, যে নদী ভরসা দেয়। আরশি বাথরুম থেকেই টের পায় বিছানায় অস্থির হচ্ছে সূর্য। পাশে একরাশ মায়ের ভরসা বুকে নিয়ে ঘুমোচ্ছে তিতির। অদ্ভুত অভ্যেস মেটার, একটা হাত আরশির বুকে রেখে ঘুমোয়। সরালেও ধীরে ধীরে হাতটি মায়ের বুকে উঠে আসে। তিতির ঘুমিয়ে গেলে আরশি প্রাণ ভরে আদর করে মেয়েটাকে। বড় মায়া লাগে, পৃথিবীর সব মায়েদের বোধহয় একই ছবি। ঘুমানো রাত বড় গম্ভীর, বড় উদাসীন। মাঝে মাঝে আরশি বেশ রাতে ছাদে যায়। রাতের এই গভীর ময়তার প্রতি তার এক অদ্ভুত টান। শরীরের সমস্ত মন্দ লাগাকে রেখে আসে রাতের কাছে, খানিকটা হালকা হওয়া যায়। তবু অদ্ভুত থোকাথোকা ব্যথা অনুভব করে। চারদিকে অসংখ্য ফ্ল্যাট, হাত বাড়ালেই ঘর। কোনো কোনো জানালায় নীল বাতি, লাল বাতি, সবুজ আলো জ্বলতে দেখে আরশি। আরশির মন প্রাণ দিয়ে অনুভব করে জানালায় অনেক ছায়ামুখ থাকে, কোনো কিছু ভালো না লাগার অস্বস্তি নিয়ে। অক্লান্ত বর্ষণ শেষে পৃথিবী ঘুমোয়, তবু জল ঝরে টুপ টুপ টুপ, জলের স্বাদ নোনা। তিতিরের ভরসা চাওয়া ঘুমন্ত হাতখানা যেন আরশিকে শোবার ঘরে ডাকে। জন্ম জন্মান্তরে আরশিদের এমন স্নেহের কারুকাজ নিয়ে তিতিররা বাবুই পাখি হয়ে বেড়ে ওঠে। পাশ ফেরে তিতির, সারাদিনের ক্লান্তিতে ঘুম গাঢ় হয়। তিতির ঘুমায়, ভীষণ ঘুমায়। সূর্য জেগে ওঠে, আরশির রাতের এই স্নান বিলাসে স্পষ্টতই সে বিরক্ত। গোটা সংসারের শারীরিক, আর্থিক ও মানসিকভাবে ভালো থাকার শৈল্পিক সৃজনকলা চিলেকোঠার স্থায়ী বাসিন্দা হয়। আরশি মনে মনে হাসে, 20 বৎসর আগে কিন্তু এমন হওয়ার কথা ছিল না, হবার কথা ছিল না অনেক কিছুরই। কিন্তু কথারাও আজকাল কথা রাখে না, অনেক কিছুই হয়ে যায়। সূর্য সাতারু হয়ে যায় আরশির নদী শরীরে, আরশি প্রহর গুনে চলে। তিতির কি নেড়ে উঠল, তরঙ্গায়িত অভ্যেস সুখের মাঝে হিম হিম লাগে আরশির। একটি অনন্ত অপার অসহ্য সুখ মুহূর্তের জন্য একটি শৈশব নষ্ট হতে পারে। তিতির কি একটি ভরসা খুঁজে, অজান্তেই হাত চলে যায় তিতিরের ঘুম জড়ানো পিঠে। ঢেউ ভেঙে ভেঙে চলে সূর্য। নদী হওয়া সুখের, নদীকে মুঠোয় নেওয়া সুখ, নদীতে ডুব দেওয়াতেও সুখ। শুধু মনের মতো একটি নদী চাই, পার ভাঙা উদ্যম একটি নদী চাই। সূর্য দৈনন্দিন এই ডুব সাঁতার খেলায় চিন্তাও করতে পারে না যে তিনে পা দেওয়া মেয়েটি স্বপ্ন হয়তো বকুলগন্ধা মাকে খোঁজে, একটি ভরসা খোঁজে। ঔরসের কিছুটা দায়ভাগ থাকে, যাপনের জন্য জীবন দরকার, জীবনের জন্য আনন্দ, আর আনন্দের চাই সুস্থ মানবিকতা। একটি মুহূর্তই কি সব? তিতির পাশ ফেরে,
2: আচ্ছা শর্মিলা দত্ত, আপনি যে এই যে গল্পটা পাঠ করলেন, এটা কি ছোট গল্প না অনুগল্প?
0: এটা অনুগল্প।
2: অনুগল্প, আচ্ছা আপনি এই গল্পটা যে পাঠ করলেন, মানে এটার প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে আপনি গল্পটা লিখেছিলেন?
0: আসলে আমাদের সব মেয়েরা যারা সব সময় কাজ করে বা বাইরে কাজ করে,
2: হ্যাঁ,
0: বাড়িতে এসে ওরা ওদের সবারই একটা অন্যরকম বিশ্রাম বা চাই, যেটা মনে হয় যে খুব নিজের যে ভালো লাগা মন্দ লাগাকে,
2: হ্যাঁ হ্যাঁ,
0: সুন্দর করে ওরা যাতে বিশ্রামটা ওই অনুযায়ী আসে যে একটা ভালো লাগা মন্দ লাগা, খুব বেশি পরিশ্রমের পরেই জিনিসটা চাই না। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কিছু কিছু, মানে দাম্পত্য জীবনের মধ্যে শারীরিক সম্পর্কটা একটা ব্যাপার থাকে, তো মেয়েদের এই জায়গাটা একটু খুব আমার মনে হয় সেন্সিটিভ ব্যাপারটা, যে ওরা মনে করে যে একটু বিশ্রামের জন্য এটা একটা

0: মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ওইটা একটু দোটানায় হয়ে যায় ব্যাপারটা, যখন কোনো মানে সঙ্গে শিশুরা থাকে, ওইটা মায়েদের এই জিনিসটা আমি মনে করি আর কি একটু বেশি হয়, কারণ মানে সাধারণত মেয়েদের মনটা একটু নরম, তো ছোট ছোট ছোট ছোট এগুলি অনেক ঘটনায় বন্ধু বান্ধবরা যখন একসঙ্গে মিলে গল্প করতাম তখন ছোট ছোট ঘটনা এগুলি সবাই বন্ধুরা যেরকম মেয়েরা একসাথে মিললে বিয়ের কথা দাম্পত্যের কথা এরকম উঠে আসতো অনেক কথা, তো সবারই দেখতাম এই জায়গাটাতে একটা কি যেন একটা আপত্তির মতো জায়গা থাকে যে মেয়ে বড় হচ্ছে আমাদের ঠিক হবে না, বা যাপনের একটা ব্যাপার থাকে যেটা আমাদের মধ্যে এই জায়গাটাতে আমরা যে জায়গাতে বাস করি বা থাকি এই জায়গাটাতে ওই রকম নেই। আমরা মেয়েরা একটু বড় হলেই বা ছেলেরা একটু বড় হলেই, শিশুদের কথা বলছি, আমরা ঠিক ওদেরকে ঠিক আলাদা করে দিতে পারি না, শুধু মনে হয় যতদিন আমার কাছে থাকুক, যতদিন মায়ের কাছে থাকুক, যতদিন বাবার কাছে থাকুক, এই জায়গাটাতে আর কি যে মা দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কটা যাতে ওদের মধ্যে কোনো ধরনের বিকৃত কোনো প্রতিফলন না হয়, তার জন্য আমি মনে করি যে মায়েরা বোধহয় এই জিনিসটা একটু বেশি চিন্তা করে, ওই প্রেক্ষাপটটা নিয়েই আমার গল্পটা,
1: আপনার এই গল্পটা লেখা। আচ্ছা, আরো দু একটা ছোট প্রশ্ন করছি আপনাকে, আপনি যে এই লেখার অনুপ্রেরণাটা কিভাবে পেলেন, কত বছর বয়স থেকে আপনি ওই লেখাটা আপনার শুরু করলেন?
0: এমনি তো মানে ছোট ছোট মুক্ত গদ্য যাকে বলে, ধরুন কাউকে আমার খুব ভালো লেগেছে, আমার একজন বড় মাসিমা ছিলেন যার হাতে আমার হাতে করি হয়, তো উনাকে নিয়ে একটা ছোট্ট লেখা লিখলাম, এরকম অনেক লিখতাম, কিন্তু গল্পটা সত্যি কথা বলতে কি মানে অ্যাকচুয়ালি চিন্তা করেছি গল্পটা যে হঠাৎ কোনো একটা গান কোনো একটা কারুর কথা শুনলে শুধু একটা মনের মধ্যে তাড়না থাকতো কি যেন একটা লিখবো কি যেন একটা লিখবো, সেটা আমি হয়তো নিজেও এতটা বুঝতে পারতাম না যে মানে কি জিনিসটা লিখতে চাই আমি ভেতর থেকে। তো আমাদের একটা সংগঠন আছে নন্দিনী সাহিত্য পাঠচক্র সংগঠনটার নাম, 2000 সাল থেকে সেখানে একটা প্রতিযোগিতা হয় গল্পের,
1: তো
0: এই উপত্যকায় এটা, তো এই প্রতিযোগিতার মধ্যেই আর কি আমি আমার প্রথম গল্পটা মানে লিখি। আর সত্যি কথা বলতে কি আপনি অনুপ্রেরণা বলেছেন, সেটা হয়তো অনেকে জানলে, কারণ কেউ কিছু গল্প পড়লে বা কোনো কিছু হলে এরকম হয়, কিন্তু আমার যে জিনিসটা সেটা হলো আমি অদ্ভুত আমার ভীষণ প্রিয় মানে সুমনের গান খুব ভালোবাসি, তো সুমনের গান শুনলে অদ্ভুতভাবে আমার কিছু কিছু গল্পের ধারণা প্লট এসে যায় মাথায়, এটা আমি ঠিক আপনাকে হয়তো এরকম করে
1: সুমনের গান
0: অদ্ভুত লাগে, সুমনের কিছু গান শুনলেই আমার এটা একটা অভ্যাসেও আছে যে সুমনের গান ভীষণ ভালোবাসি তো গান শুনি, তো শুনলে এই অদ্ভুতভাবে গল্পের কিছু কিছু প্লট এসে যায়।
1: আচ্ছা, তো এবারে আমি শুনবো আপনার কাছ থেকে যে আপনি তো অনেকদিন ধরে লিখে চলেছেন, তো আপনার বিশেষ ভালো লাগা এতদিনের লেখার মধ্যে যে লেখাটা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে আপনাকে ভাবিয়ে তুলেছে আপনার সেই লেখাটাই আপনি এখন পাঠ করে শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, আমার খুব প্রিয় এটা সাহিত্য, আমাদের এখানে হাইলাকান্দির সাহিত্য পত্রিকাতে বেরিয়েছে দেশবাড়ি গল্পটার নাম,
1: ছোট গল্প
0: এটা অনু নয় ছোট গল্প, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি, গল্পটার নাম দেশবাড়ি। রাতটুকু বড় নির্ঘুমে কেটেছে নিবারণের, কিছুতেই স্বস্তি পায়নি, বেটে বউটার শরীরে শরীর নিয়েও আরাম মেলেনি, খালি এপাশ ওপাশ করেছে, ভাবছে নিবারণ সকাল কি হয়ে যাচ্ছে, ও বউ উঠলি নাকি, কি তখন থেকে খালি উসকুস করতাস, চোখে ঘুম লয় না রে বউ চোখে ঘুম লয় না, চিত মাইরা পইরা তাহ, তুই বড় নির্দয় রে বউ, কথা বলে সময় কাটাতে চায় নিবারণ, কিন্তু সময় তো আর চলছে না, এই শহরে নিবারণ হালুইর লালমোহন মিষ্টি বিখ্যাত, যে কোনো অনুষ্ঠানে এই লালমোহনের কদরই আলাদা, এর কোনো হেরফের হয়নি এই 35 বছর থেকে, হাল ফেশনের মিষ্টিও এর জায়গা টলাতে পারেনি, দুপুর 12টা নাগাদ তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডারে ভিড় জমতে থাকে গরম গরম সদ্য লালমোহনের জন্য, নিবারণ হালুই এর জন্য খুবই গর্বিত, তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রসময় ঘোষ মনে প্রাণে আলগে রাখে নিবারণকে, দেশের লোক বলে কথা, ছিন্নমূল মানুষের এই এক তৃপ্তি, দেশের লোক দেশের গান দেশের পান মায় দেশের লোকের হাগামুতেও দেশের দেশীয় টান, নিবারণ টের পায়

আসলে যারা ভাগাভাগিতে রক্তাক্ত হয়েছে তাদের যন্ত্রণা কথায়। প্রথম পা রাখার জমি সবার কাছে তার অস্তিত্বের আজান, সেই পায়ের চিহ্নে লেগে থাকে তার স্বভূমির সুঘ্রাণ। চেতনায় বা অবচেতনায় সেই ঘ্রাণে সে মানুষ লালিত হয়, সেই ঘ্রাণ তার সঙ্গে সঙ্গে হাঁটে, বড় হয়, বুড়ো হয় এবং মৃত্যুর সঙ্গে সেই ঘ্রাণ নাভিতে জমা হয়। জন্ম জন্মান্তরেও নাভিকুণ্ডের সেই টান যাবে কোথায়? ও বউ, ঘুম যাইতেছস? কোনো রা নেই চম্পার। ভোর হতে খুব একটা দেরি নেই, নিবারণ কি করবে ভেবে পাচ্ছিল না। শেষমেশ সে বিছানা ছেড়ে উঠেই পড়ল। নিবারণ তার এক ঘরের সামনের অনু উঠানটা পেরোয়, কলোনি ছাড়িয়ে হাঁটতে থাকে অন্নপূর্ণা মন্দিরের পাশ দিয়ে। রেলের গোদাম ঘরটাও ঘুমিয়ে আছে। সার্বজনীন ভুলু কুকুরটা নিবারণকে আর চোখে একবার দেখে নেয়। পিডাব্লিউডি ডাকবাংলার পাশে ঘাটের রাস্তায় এসে দাঁড়ায় নিবারণ। সামনেই ঝাঁপ ফেলা কবিরের চায়ের দোকান। চায়ের দোকানের একফালি বারান্দায় বাঁশের খুঁটির সঙ্গে অঙ্গ লাগিয়ে চেপটা হয়ে পড়ে আছে চামকাঠের তক্তাটা। নিবারণ জানে যজ্ঞেশ্বর বাবুদের সমিলের অবহেলার টুকরো এটি। কবি খুড়াকে বড় রাস্তায় হাঁটতে দেখে নিবারণ। বড় সুন্দর কবিতা পড়েন এই চক্রবর্তী খুড়া, প্রায়ই দোকানে মিষ্টি নিতে আসেন, নিবারণকে খুব স্নেহ করেন। সেই দীর্ঘ বাকের কবিকর্তার শ্রাদ্ধবাসরে মিষ্টির চালান নিবারণ নিজেই গেছিল খালের বাড়ির পারের বাড়িতে। সেই কবিকর্তা ছিলেন হবিগঞ্জের মানুষ, সেখানেই এই চক্রবর্তী খোরার সঙ্গে দেখা সাক্ষাৎ। কবিকর্তার শ্রাদ্ধবাসর পুরোটাই কবিতায় কবিতায় সাজানো হয়েছিল। খুব বেশি লেখাপড়া করেনি নিবারণ, কিন্তু হবিগঞ্জের কবির লড়াই, কথক ঠাকুরের আসরের প্রতি ওর সহজাত আকর্ষণ ছিল। জ্যাঠার নেওটা ছিল, অনেকবার মদন ঠাকুরের আখড়ায় গেছে এই সব আসরে, তাই সে শব্দ বুঝে, আখর বুঝে। সেই আখর বাউলে যে রস রয়েছে তার প্রাণে প্রাণে ধারণ করে নিবারণ। কবিখুরা বল খেলার মাঠ পেরিয়ে যাচ্ছেন দেখতে পায় নিবারণ। বড় মানুষেরা ভোরবেলায় রাস্তায় হাঁটে, তাতে নাকি শরীরের কল চালু থাকে, কে জানে হবে হয়তো। কবিরের চায়ের দোকান পেরিয়ে বাঁধের উপর বসে পড়ে নিবারণ। বরাকের জলের দিকে তাকিয়ে থাকে। এমনি শেষ রাত ও অন্য আরেক দিনের সন্ধিক্ষণ কখনো দেখেনি নিবারণ। মনটা কেন জানি ওর আকুপাকু করে ওঠে। শেষ রাতের হাওয়া ভাসে চারদিকে। বাবা বলতো পথিক হাওয়া, বেবাক ঘুইরা বেড়ায়, গরমের সময় মলম লাগায়, কেমনে আয় কেমনে যায় ঠাওর করণ যায় না। নিবারণ ধীরে ধীরে বাঁধ থেকে নামতে নামতে থাকে বরাকের জলের দিকে। নৌকা পারাপার শুরু হয়নি তখনও, নদীর ওপারের দুধপাতিল গ্রামটাও ঘুমে। এখনও সেই জ্যান্ত কালী ঠাকুরনি আছেন কিনা দুধপাতিলে কে জানে, ঈশ্বররা কি জ্যান্ত থাকেন নিবারণ কবিদের মুখে শুনেছে, এর আলো আধারি নিবারণের জানা নেই। ফজরের আজানে আলোর আহ্বান ধরা পড়ে। হঠাৎ বমি আসে নিবারণের। একি রাতের অঘুমা, মানসিক অস্বস্তি না নদীর পাড়ের হাগামুতের গন্ধ বিকৃতি? প্রকৃতি অঢেল দিয়েছে কিন্তু তার তত্ত্বাবধানে মানুষই শেষ কথা। নিবারণ খেয়াঘাটে নেমে বরাকের জল স্পর্শ করে বুকটা হুহু করে উঠে তার। এই বরাক ও সুরমা নদী জল ছোঁয়াছুঁই খেলে, নিবারণের সুরমা নদী। তার মনে হলো চারপাশে এখন কেবল শেকড়ের গন্ধ ভেসে হাসছে। বরাক সুরমাকে ছাপিয়ে করাঙ্গী নদীর স্পর্শ পাচ্ছে নিবারণ। চোখে ভাসছে বাহুবল বাজার, সাতকাপন গ্রাম, বহু নাম, বহু ভালোবাসা মন। নিবারণরা ছুন্নমূল প্রাণ সব, শেকড়টা গেঁথে আছে সুরমার ধারে। নিবারণ অনুভব করে সুরমা নদীর চোখে জল, করাঙ্গী নদীর বুকে থুই থুই হাহাকার। মনে পড়ে যায় নিবারণের ঝাঁকঝাঁক স্মৃতিকথা। মনে পড়ে হবিগঞ্জের বাহুবল বাজারে তাদের মিষ্টির দোকান, সন্ধেবেলায় আড্ডাও, সঙ্গে জগদীশ খুড়ার বৈঠকি গল্প। গ্রামের সন্ধ্যাবেলায় বৈঠকি মজলিশের এক আলাদা চিত্র ছিল। মধু মিয়াকে নিবারণ মিয়াখুড়া বলে ডাকত। এই মিয়াখুড়া বাহুবল সাতকাপনের সবচেয়ে বয়স্ক বিজ্ঞ রসিক মানুষ ছিলেন। সাতকাপনের জমিদার আদিনাথ দত্তের বাড়িতে পুজোর সময় অতিথি আপ্যায়নের সম্পূর্ণ ভার ছিল এই মিয়াখুয়ার উপরে। স্মৃতির আকাশে কেবল

মেঘ জমে নিবারণের, ঘুম না হওয়া চোখের পাতায় সেই মেঘ ভেঙে জল আসতে চায়। ধীরে ধীরে উঠে দাঁড়ায় নিবারণ, পায়ে পায়ে চলে আসে কবিদের দোকানের কাছে। ঝাঁপ খোলা হয়ে গেছে, চায়ের জন্য তেষ্টা পায় নিবারণের, পিচুটি লাগা চোখে আকন্দ এসে পড়ে। কবিরের দক্ষিণ হস্ত নামটা বেশ সুন্দর, কিন্তু ওকে সবাই আকাই বলে ডাকে। জীবনের স্তরে স্তরে মানুষের নাম কেমন যেন বদলে যায়, নতুন নতুন নাম হয় চিত্র বিচিত্র সব ঘটনায়। এইসব নামের আড়ালে সুখ দুঃখ প্রেম লজ্জা জড়িয়ে রয়। নিবারণের আবার বাহুবল বাজার চোখে ভেসে উঠে, মনে পড়ে যায় তার সেই এক নামাবলী ঘটনা। নামটা ছিল চুঙ্গা ঠাকুর, সবাই তাকে এই নামেই চিনত। মেঘালয়ের খারকুঙ্গার জেঠার দৌলতে সে নিবারণ থেকে চুঙ্গা ঠাকুর হয়ে যায়। জেঠার সঙ্গে অনেকবার অনেক জায়গায় গেছে নিবারণ, তার মধ্যে মেঘালয় বেশ কয়েকবার গেছে। সিলেট জাফলং ডাউকি হয়ে পাহাড়ি শহরে খারকুঙ্গার জেঠার ওখানে অনেকবার থেকেছে। পাহাড়ের গাছে ছোট ছোট কাঠের ঘর, রাতে সেই ঘরগুলোতে আলো জ্বললে মনে হতো অন্ধকার জোনাক জ্বলছে। শীত শীত ঠান্ডা ঠান্ডা ভাব সারা অঞ্চলটার শরীরে। নিবারণের জেঠার সঙ্গে কি ব্যবসা ছিল ওই খারগুঙ্গার জেঠার, সেটার মনে নেই নিবারণের। কিন্তু ওদের ভালোবাসা আর ভুলতে পারে না নিবারণ। ভিন্ন ভাষা ভিন্ন জাতি হলেও মনের কথা বা ভালোবাসায় কোনো গিটের প্রয়োজন হয়নি। বেটেখাটো খাসিয়া ড্রিমসাম খারগুঙ্গার নিবারণকে খুব ভালোবাসত। পাহাড়ি দেশ মেঘালয়ের এই খারগুঙ্গার জেঠা বাঁশের চোঙ্গায় দুধ খেতে দিত। ওরা বাঁশের চোঙ্গায় এসব চা এমনভাবেই খেত, এটা তখন নিবারণের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। সাত কাপনে ফিরে এসেই তার গল্প ছিল সেই চোঙ্গায় দুধ খাওয়ার গল্প। এত ভালো ঘন দুধ ছিল যে চোঙ্গা উল্টালেও দুধ পড়ত না। নিবারণ এই এক গল্পের পুরনাবৃত্তিতে গল্পের গরু গাছে চড়ে ব্যাপার হয়ে যাওয়ায় জগদীশ খুড়া ও মিয়া খুড়া তাকে চুঙ্গা ঠাকুর নাম দেয়। তারপর থেকে সারা বাহুবল বাজার সাতকাপনে তার নাম হয়ে যায় চুঙ্গা ঠাকুর। সবার কাছেই এক হাস্যরসের ব্যাপার হয়ে পড়েছিল, কিছুতেই নিবারণ তার সেই চুঙ্গা ঠাকুর থেকে মুক্তি পায়নি। হারিয়ে গেছিল বাপ মায়ের দেওয়া সে নাম নিবারণ দীর্ঘ 35 বছর। দেশভাগের ঢেউয়ের তোরে এপারে এসে নিবারণ হারিয়ে ফেলেছিল সেই স্মৃতিবিজড়িত চুঙ্গা ঠাকুর নামটা। খেপানো নামও যে চোখে জোলানে সেটা নিবারণের জানা ছিল না। লালমোহন বানানোর কৃতিত্বে খারগুঙ্গার জেঠা পাহাড়ি দেশ এসব স্মৃতিগন্ধের তলানিতে এসে পৌঁছেছিল। দেশভাগকে ভুলেছিল নিবারণ। নিজের বাড়ির লাউমাচা পুইডুগা বাড়ির উঠোনে কেচোর বহুতল ঘর সব ভুলে গেছিল নিবারণ। চম্পা রসময় ঘোষ লালমোহন অন্নপূর্ণা ঘাটের ঝুপড়িতে মাথা খোঁচার ঠাই, এই ছিল তার বরাকপারের জীবনের চলমান চালচিত্র। গতকাল মিষ্টির দোকানে ঝিমধরা দুপুরে হঠাৎ দেশের করাঙ্গিপাড়ের বৃদ্ধ জগদীশ খুড়াকে দেখে তার সারাটা রাত তছনছ হয়ে গেল। আবার স্মৃতিখরণ শুরু হয়ে গেল। দুজনে মিলে অনেকটা সময় চোখের জলে সুরমার কথকতাতে ডুবেছিল। ছাড়তে চায়নি খুড়াকে, কিন্তু জগদীশ খুড়া থাকতে পারেননি। এতদিন থাইয়া আহে যাইবার কালে তোমার সঙ্গে দেখা পাইলাম, আবার আসবে অনেক স্মৃতিগন্ধ নিয়ে, এই বলে গেছে খুড়া। যাবার সময় নিবারণ খুড়াকে দোকানের বাইরে নিয়ে কানে কানে বলেছে, খুড়া হেই পারেন নামটা আমার এইখানে আর কে আর আয় নাই, হিটা একটু খেয়াল রাখেন। জগদীশ খুড়া সেই বাহুবলের পুরার পুরনো মিটিমিটি হাসিটি হেসে গেছে, কিন্তু চোখ ভর্তি ছিল সুরমার জলে। চায়ের তৃষ্ণায় যজ্ঞেশ্বরবাবুর তক্তার দেখে সেই চক্রবর্তী খুড়াকে আসতে দেখে নিবারণ। সঞ্জয় চক্রবর্তী নিবারণকে দেখে একটু অবাকই হন। কি হে নিবারণ, তোমায় তো এদিকে কখনো দেখি না, আজ এদিকে কি মনে করে এ সময়ে? না খুড়া, রাইতে ঘুম লয় নাই, বাড়ি তো এই কাছেই কলোনিতে, অনেকদিন পর আমার সাত কাপনের জগদীশ খুড়ার লগে দেহা, মাথায় কালি অনেক জন্মের কিল বিল করতাছে, দুই চক্ষু এক করতে পারি নাই, তাই নিচে ঘাটে গিয়া বরাক জলে সুরমার কথা জিজ্ঞেস কইরা আইছি। নিবারণ দেশ শব্দটাই এমন, এই শব্দের শরীরে কেবলই স্মৃতিগন্ধ। কবি খুড়ার গলায় পূর্বজন্ম যেন কথা বলে ওঠে, মনটা অস্থির অস্থির লাগে নিবারণের। কবিরের ছুপড়ি বেড়ার চায়ের দোকান, মাটির উনানে আগুনের ছোঁয়া,
কেটলিতে

0: জল চাপানো, ঝুপড়ির বারান্দা দু তিনটে ঘুম ভাঙা লোক, নিবারণের পথে খাওয়া, সব মিলে যেন আরেক সাতকাপন সামনে এসে দাঁড়ায়। কাল রাত থেকেই এমন হয়েছে নিবারণের। নিবারণ যেদিকে যায় তার দেশ বাড়িও সেদিক পানে ধায়। হঠাৎ সুবল দাসকে মনে পড়ে, সেই রক্তাক্ত দিনগুলোতে পাড়াপাড়ের ক্যাম্পে খোঁচা মেরে জিজ্ঞেস করেছিল ঘাতকরা তার দেশ কোথায়। সুবল নির্লিপ্ত সুরে বলেছিল, আমাগো আবার দেশ কি কর্তা, আমরা হইলাম মাছের পোলাপান, মাছ সাতরায় যায়, যেদিক পানে আমরাও যাই। দেশের সমস্যা, থাহনের সমস্যা, এগুলো আপনাগর আমাগর না। তারপরের কথা নিবারণ মনে আনে না। কবিখুরোর কথায় আর ভাঙে নিবারণের স্বপ্ন ঘুমের। চায়ের জন্য গলা শুকায়ে আসে, কবির আঁকার জন্য গজগজ করছে। দোকানে লোক এসে গেছে, কিন্তু আঁকায় ঘুমিয়ে ঘুমিয়ে চায়ের গ্লাস ধয়। নিবারণ, চা হতে হতে আজই ভোরে তোমাকে একটা কবিতা শোনাই, আমার আর তোমার দুঃখটা এই কি। নিবারণের কবিখুরা সঞ্জয় চক্রবর্তীর স্মৃতি থেকে বলতে থাকে, সকলেরই একটি ভূখণ্ড দরকার, দাঁড়াবার, কথা বলার, ঈশ্বর অভিমুখী হওয়ার। যেমন ঠাকুরদার ছিল সিলেটে লক্ষ্মীপাশা গ্রামে, যেখানে তিনি প্রতিটি ভোরে সূর্যের সঙ্গে বার্তালাপ সেরে রাত্রির অনন্ত কোলে গভীর নিদ্রায় যেতেন। একদিন সেই ভূখণ্ডে দাঁড়ালো অন্য লোক, নিবিড় উঠোন শুনতে পেলেও অচেনা পদধ্বনি, ভালোবাসার শিউলি জেনে গেল, এখন থেকে গন্ধ বিতরণ হবে অন্য প্রাণে। নিবারণ শুনে যায় আর বুকটা তার উথালি পাথালি করে। কবিখুরা বলে যান, গলা বুঝে আসে নিবারণের, গলার কাছে কি যেন দলা আটকে আছে। অনেকটাই টের পাইলাম কবিখুরা, আবার অনেকটা বুঝলাম না, কিন্তু বুকের ঢেলা তো আর সরে না। বড় কষ্ট কবিখুরা, আপনার গলায়ও কষ্ট ঠাহর করি। আবার চায়ের জন্য ছলকে উঠে গলা নিবারণের।
1: শুনলেন নিজের লেখা গল্প এবং সেই সাথে আলাপচারিতা। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন এনায়তি দত্ত। শ্রোতাবন্ধুরা, আসুন শোনা যাক এবারে একটি আধুনিক গান অন্তরা চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ, আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন জয়িতা ঘোষের কণ্ঠে।

এতক্ষণ জয়িতা ঘোষের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গান নচিকেতার কণ্ঠে।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বা

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 1:29:32। এখন বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্টিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারতমাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি জি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি

সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে

এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ড জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

0: মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে, দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গল সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, আকাশবাণী শিলচর। পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন। এবারে বিধান লস্করের পরিবেশনায় শুনবেন লোকগীতি।

শুনলেন লোকগীতি বিধান লস্করের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন অর্কেস্ট্রা বাদন ভি ভালসারার।

আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

আকাশবাণী শিলচর, শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে ও FM 102.3 মেগাহার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: জানতে হো বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায় জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায় 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার
2: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিড়িয়ো কো

আকাশবাণী শিলচর রাজমাপুরি ডৌরে বিকা লংমাইলাই মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদি সাইনটিবা ওয়ার্ল্ড হা ক্রাইসিস সাবাহা ভারত আত্মবিশ্বাস ওদে হাম্বা বাউথাইজন স্কাং চাপালাংদু দিনে নিউ দিল্লি হা রাষ্ট্রপতি ভবন হা এনআইটিআই আয়োগ নি গভর্নর কাউন্সিল নি ফিঞ্জি সেবা মেল খাম্বা হা মন্ত্রী স্কাউন সাইনটিবা ভারত বিকশিত ভারত নি বিজন কে মাইমানে লামা হা দং উলি বাহা কেন্দ্র ওদেহে জেলা জায়া বাহা এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট ওদেহে খুশি মাইমানে ক্লাহে সাইনৈবা বিকশিত ভারত রিজিংগিন বিশাগিন মাইটৈ স্নি কে লাহি মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদি নি বজম ইন্ডিয়া কনসেপ্ট লগো বাউসি জাহি ইবো খামিয়া বাহা জেন্ডার মাইটাই ওদে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নি হাবাহা

শুনিবা। এইবমেলা খাম্বাহা দেশনি ক্রিপ জিলানি মন্ত্রী হোজা অডেহে ইউনিয়ন টেরিটরিস নি গভর্নর ব দংবা আসামনি মন্ত্রী হোজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব দিল্লি হা ফাইবাহা এবো মেলহা টংফাদু মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া হা সাইটিবা কেন্দ্র অডে জিলা বাউসি যা হে ফেডারেলিজম কনসেপ্ট কে লাহি দেশনি হামকুরে নে জামানি খাইহি খুশি টাংনাং ব সাইটিবা কেন্দ্র অডেহে জিলানি বাউসি যা হি বিকশিত ভারতনি সৌমিন কেস কং লাহি থাংনাং মন্ত্রী সৌ নরেন্দ্র মোদী সাইনটিবা হাদি হাদাম দাঙিয়ারাওনি হাম্মানি নিং সরকারি সরকারনি নামদাও থরিয়াবা খুশি ওডেবুনি হা হাপসাওনি হামবাহা হামদাওরি মানি ক্লাইহি খুশি দাংডু মন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া সাইনটিবা হাদি হাদাম দাঙিয়া রাও দেশনি ফুড সিকিউরিটি চিকুলিংকু অডেহে প্রসপেরিটিনি নাইসয়ারসে বো সাইনটিবা প্রধানমন্ত্রী কিষাণ সাম্মান নিধি অডেহে ক্রপ ইন্সুরেন্স প্রোগ্রাম ইলেয়াবা প্রোগ্রাম হাদি হাদাম ডাঙিয়ারাওনি রাংকে থাটিরি এগ্রিকালচার সেক্টরকে গিজেপ্তাও রিখা মন্ত্রী মোদী সাইনটিবা প্রধানমন্ত্রী কুসুম যোজনানি ক্লাইহি হাদি হাদাম ডাঙিয়ারাওনি সোলার এনার্জিনি ইয়াওমানি মাইকা মন্ত্রী মোদী সাইনটিবা কিষাণ ক্রেডিট কার্ড হাদি হাদাম ডাঙিয়ারাওনি দাউমি খ্রাংয়ারাওনি ওটেহে না খ্রাংয়ারাওনি ক্লাইহি ইয়াবলাই মাইকা মন্ত্রী স্কাউ সাইনটিবা ড্রোন ল্যান্ড কার্ড ওটেহে ন্যাচারাল ফার্টিলাইজারনি ক্লাইহি হাদাম ডাঙিয়ারাওনি ইয়াবলাই মাইকা বো সাইনটিবা দেশ হাদি হাদাম ডাঙিয়ারাও হাদি ডাংবাহা গাদাং ইয়াবলাই রিমানি ক্লাইহি নাংফাদু আসাম নাগাল্যান্ড হারিহা থাউ ওডেহে গ্যাস সামাইমানে ক্লাইহি কেন্দ্র সরকার আসাম ওডেহে নাগাল্যান্ডনি বিশিংহা নিউ দিল্লিহা এমওইউ সাইন ক্লাইমা ইবুমেলহা ইউনিয়ন হোম মিনিষ্টার অমিত শাহ আসামনি মন্ত্রী হোজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাগাল্যান্ডনি মন্ত্রী হোজা নাইপো রিও ইউনিয়ন হোম মিনিষ্টার গোবিন্দ মোহন অডেহে কেন্দ্র সরকার অডেহে জিলা সরকার নিপাং সিনিয়র অফিসিয়াল ডংনাং ইবো মেল হা ইবো এগ্রিমেন্ট হা আসাম নাগাল্যান্ড হারিহা রিফাইন থাও অডেহে ন্যাচারাল গ্যাস সামাইমানে অডেহে খাইকন মানে লামা মাইনাং ইবো হাটানিকে হামদৌ থরিয়াবা হাইড্রো কার্বন ডংঠানি মাগিন জিলা হারিহাকে লাইহি গ্রাউ বাংলাইবানি ক্লাইহি ইবো খুশি দিনে সুশি জেনেহি থাওবা শিলচর মিউনিসিপাল কর্পোরেশন টাউন মজাং শিডিংমানি ক্লাইহি সুবং নাইস নুশো হামদৌরিমানি ক্লাইহি সরকার হাটানি নাইস নুশো হামদৌরিমানি ক্লাইহি আন অথরাইজ ওঠে পারমিশন মাইয়ে হি হর্ডিং ব্যানার ফেসর ওডেহে পসর ভাইয়ারাওনি বসাওহা হামিয়া জানা মিউনিসিপাল কর্পোরেশননি প্রাং মাসিকরাও জমা বাইগুয়াবা হা মিউনিসিপাল হাটানি হা বিলি ইলিগেল লি ওডেহে পারমিশন মাইয়ে হি হর্ডিং ব্যানার ফেসর ওডেহে পস্টার ভাইয়ারাওকে বুবলি রিখা কণ্ঠাজং বিশাতাম কণ্ঠা জিকিন নি বিশিংহা দেগাউরিমানি অর্ডার রেখা গ্রাউ রিয়াবানি বিশিংহা দেগাউরি আখাদে আসাম মিউনিসিপাল একহা টংবালে একশন লামা গ্রাউ জমা ফুরবা দিনতে এরান জামকা আকাশবাণী শিলচর কেন্দ্র নিপং ডাকমানি জিনি ডিমাসা প্রোগ্রাম হা দং না রজাবথাই ওডে রজাব হাগং প্রোগ্রাম ওডে হে নালাইলেনি সাইসনি গ্রাউ জমা ক্রিপনি হামজৌ মাখা সৌমা খানারি পিনি সাইসনি জিনি ডিমাসা প্রোগ্রাম খে জামদিলাদো জুথাই

আকাশবাণী শিলচর শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। যুববাণী সন্ধে ছটা পনেরো মিনিট। সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে চাষ আবাদের কথা অনুষ্ঠানে শঙ্কর দাস ও দেবাশিসদের সাথে সাক্ষাৎকার শুনবেন। শিশু শ্রমের বিরুদ্ধে শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে হিন্দি ছবির গান রাত সাতটা পনেরো মিনিটে ও রাত নটা ত্রিশ মিনিটে শুনবেন একক শিল্পীর কণ্ঠে। রাত আটটায় মাটির গান অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ বিসমিল্লা খান ও সম্প্রদায়ের পরিবেশনায় সানাইবাদন রাত আটটা ত্রিশ মিনিটে। রাত নটা পনেরো মিনিটে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শিরীন সেনগুপ্ত নাথের কণ্ঠে রাত দশটায়। এতক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে। সকাল ছটা ত্রিশ মিনিটে খেতে খামারে লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে চন্দনা চৌধুরীর পরিবেশনায়। বেলা এগারোটা ত্রিশ মিনিটে লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরী ও মাম্পি দেবের পরিবেশনায়। দুপুর দুটো ত্রিশ মিনিটে লোকগীতির শিল্পী সুখবিলাস বর্মা। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও শুনবেন লোকগীতি রাত নটা ত্রিশ মিনিটে। সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে। দেশবন্দনা সকাল সাতটা বিশ মিনিটে। সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাগর সেনের কণ্ঠে। সকাল আটটা চল্লিশ মিনিটে নজরুলগীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল আটটা পঞ্চাশ মিনিটে, বেলা দশটা ত্রিশ মিনিটে ও বেলা বারোটায়, রাত সাতটা পনেরো মিনিটে ও রাত আটটা কুড়ি মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটায় খেয়াল শুনবেন ওস্তাদ আব্দুল রশিদ খাঁর কণ্ঠে। সকাল নটা ত্রিশ মিনিটে শুনবেন শিশির কণাধর চৌধুরীর বেহালা বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে রাত আটটা ত্রিশ মিনিটে। বাংলা ছবির গান বেলা দশটায় ও সন্ধে ছটা পনেরো মিনিটে। বেলা এগারোটায় গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। বেলা এগারোটা ত্রিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অসীমা দাস। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা বারোটা ত্রিশ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর একটা পনেরো মিনিটে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর একটা চল্লিশ মিনিটে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশিবাদন শুনবেন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে। মণিপুরী অনুষ্ঠান বিকেল পাঁচটা পাঁচ মিনিটে। ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে, পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে। চাষাবাদের কথা শুনবেন সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে এ মাসের বিভিন্ন কৃষিকার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। শ্যামাসঙ্গীত পরিবেশন করবেন মেঘরাজ চক্রবর্তী রাত আটটায়।

কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 10:00 শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। এতক্ষণ আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এখন যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী শুনবেন।

0: যুববাণী অনুষ্ঠানে প্রত্যেক যুবা বন্ধুদের স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা? কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানের দিকেই চলে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই এত অঞ্চলের আধুনিক লেখকদের নিয়ে বলছেন শর্মিলা দত্ত।
1: বরাক উপত্যকার বর্তমান প্রজন্মের কবিতা চর্চা নিয়ে দু একটি কথা বলতে গিয়ে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির কবিতার একটি পংক্তি উল্লেখ করছি, যিনি সৌভাগ্যক্রমে আমাদের এই অঞ্চলেরই লোক। যেমন সাপের বিষ সূক্ষ্ম মাপে অসুখ সারায়, কবি রণজিৎ দাসের কবিতার এই পংক্তিখানা বর্তমান আধুনিক জীবন চর্চায় এক আশ্চর্য নিরাময় বার্তা নিয়ে আসে। জীবন যাপন করার বিভিন্ন বাঁকে সুস্থ পরিণতি বোধ সঠিক সৃষ্টিতে অসামান্য অগ্রগতির জন্ম দেয়, যদি সত্যি অর্থে সেই সূক্ষ্ম মাপ কারুর মগজের চৌখুপিতে ধরা থাকে। জীবনে পরিণতি বোধ সকল চর্চাতেই উত্তরণের পথকে প্রশস্ত করে। নিজস্ব ইচ্ছের স্বাধীনতা বজায় রেখে খাদ্যাভ্যাসে, চলনে, বলনে, শিল্পে, পোশাক পরিচ্ছদে, কথা কুশলিতে, মানবিক চাষাবাদে, মননের গভীরতায়, সবকিছুতেই এই পরিমিতি বোধ এক অন্য পৃথিবীর আলো দেখায়। তবে কবির এই লাইনটি খুব সুন্দরভাবে অন্য প্রসঙ্গেও কিন্তু খাপ খেয়ে যায়। আমরা যারা এই প্রান্তিক বাংলায় রয়েছি, তাদের নানাবিধ সমস্যার মধ্যে আমাদের বাংলা ভাষা চর্চা নিয়ে বিজ্ঞজনেরা বা প্রাজ্ঞজনেরা সবসময়ই নানা কথা, ভালো কথা, মন্দ কথাও বলে আসছেন। নবীনরা শুনে যায় আর প্রহর গুনে উত্তর দেবার। অনেক সময়ই শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, সভ্যতা চর্চার স্তর ভেদে নবীনরা কিন্তু আক্রান্ত। সভায় মঞ্চে বাংলা ভাষার চর্চার অভাব, অভিভাবকের উচ্চাকাঙ্ক্ষা, বাংলা বই না পড়ার প্রবণতা ইত্যাদি নিয়ে আংশিক দৃশ্যমান উদাহরণ সহ বক্তৃতায় আকাশ বাতাস কাগজে সমস্ত কিছু আলোড়িত হয়ে ওঠে। যারা মঞ্চে বসেছেন তারা কিন্তু সব জেনে বুঝে যেন মেনে বলেছে চলেছেন এগুলি, আর যারা শুনছেন তারা যেন আসামির কাঠগড়ায়। যদি কবিতা লেখা হয়, দুর্ভাগ্যক্রমে ছাপা হয়ে যায়, আরো দুর্ভাগ্যক্রমে দু একটি সভায় তারা যদি ডাক পেয়ে যায়, তবে

শুরু হয় এই অকবিতা, ছন্দের মৃত্যু, পয়সার জোরে বই ছাপা, সমস্ত চর্চার দোরানি যেন আমাদের নবীন প্রজন্মের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু এখানে সত্যি অর্থে অবধারিতভাবে মেধার প্রশ্ন এসেই যায়। তবে সবাই তো আর সব রকম মেধার অধিকারী হয় না। কেউ পারিবারিক পরিমণ্ডলে মেধাবী হয়, কেউ উত্তরাধিকার সূত্রে মেধা নিয়ে জন্মায়, কেউ ক্রমাগত আন্তরিক চর্চায় মেধাবী হয়ে ওঠে। এখানে এই হয়ে ওঠার সময়টুকু অত্যন্ত মূল্যবান। এই হয়ে ওঠার সময়টুকু যারা আন্তরিকভাবে যে কোনো চর্চায় সার্থকভাবে কাটাতে পারে, তারা হয়তো জয়ের পথে এগিয়ে যেতে পারে। যে প্রবীণ, অভিজ্ঞ এবং বিজ্ঞজনেরা নবীনদের জন্য পথ ছেড়ে দিতে প্রস্তুত, নবীনদের সবুজ উদ্ভাসের মধ্যে যারা যোগ্য পূর্বসূরির অনায়াস আখ্যা গ্রহণ করতে প্রস্তুত, তাদের কাছে জীবন চর্চা, পরিবার চর্চা, সাহিত্য চর্চা, ভাষা চর্চা, এমনকি রাজনৈতিক চর্চা, সবকিছু এক সহজ সুন্দর জীবনী ছন্দে লীলায়িত অনায়াস অভ্যাস মাত্র হয়ে দাঁড়ায়। এই অভ্যাসে কোনো দুঃখ নেই, কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই, থাকে এক অনন্য সব পেয়েছির দেশের খবর। মাটির উর্বরতায় ভালো ফসল আশা করা যায়, এই ভালো ফসলে বীজের মাহাত্ম্য ও মাটির গ্রহিতা মূল্য একই সুরে বাঁধা। সাহিত্য চর্চায় নবীনদের সত্যিকারের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে তাদের নূতন লেখনী শিল্পকে সূক্ষ্ম মাপে সমালোচনা করে তাদের অন্ধকার দিককে আলোকিত করা উচিত। তাদের লেখনী শিল্পের উজ্জ্বল দিকগুলি প্রবীণদের, বিজ্ঞজনদের প্রাণ ভরা আশীর্বাদ ধন্য হোক। অন্ধকার দিকগুলোকে সূক্ষ্ম মাপে সাপের বিষের মতো জোনাকির আলো জেলে দেওয়া যায় না। একদিন সবাইকে তো ফ্রেমেই বাঁচতে হবে। ফটো ফ্রেমে জমা ধুলো চূড়ান্ত মৃত্যু প্রমাণ করে, এ হল মৃত্যু পরবর্তী মৃত্যু। মনের ক্ষোভ অবহেলার উত্তর ফটো ফ্রেমে ধুলো জমতে সাহায্য করে। কে চায় এমন মৃত্যু? বৎসরান্তে মালা বদল, অযত্নের নেতায় মোছা ফটো চেয়ে চলার প্রতিটি পদক্ষেপে, চলন্ত মানবিক বোধের আয়নায় জ্বলন্ত উদাহরণ নিক্ষেপে উজ্জ্বল লেখনীতে বেঁচে থাকা অনেক বেশি সম্মানজনক, নয় কি? আমাদের বরাক উপত্যকার নবীন প্রজন্ম, আমাদের আধুনিক প্রজন্ম, প্রজন্মের মধ্যে আমি উল্লেখ করছি রাজেশ শর্মা এবং বিশ্বরাজ ভট্টাচার্যের, তারা বলছেন অভ্যাসের চোখ সরিয়ে দিলে নূতন প্রজাতির সৃষ্টি হয়। দারুণ কথা বলছেন। তারা বলছেন পাল্টা হাওয়া বইছে জোরে, খুব জোরে। এই হাওয়া লেগেছে উত্তর পূর্বের কবিতায়, এতে কবিতা দিশা পাল্টেছে, পাল্টেছে খোল নলচেও, সেই সঙ্গে হুট করে খুলে গেছে বহুদিনের বন্ধ জানালাটা। আজকের যুগে সিলেবাসের বাইরে স্বপ্ন দেখা মানা, ভীষণ মানা। তবে তারা গদভাদা স্রোতের বিরুদ্ধে, প্রতিযোগিতার সেই চেনা ভিড়ে মিশতে তারা নারাজ। বরং এ বেখাপ্পা যুগে দাঁড়িয়ে শুধু কবিতার জন্য সুমনের ভাষায় তারা বলে ওঠেন, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। খুব সুন্দরভাবে এখানকার যারা লিখছেন, আধুনিক যারা লিখছেন, নবীন প্রজন্ম যারা, তাদের মধ্যে রাহুল দাসের আমি একটি কবিতা পড়ছি, নিষিদ্ধ বাক্য। দেখবেন কি সুন্দরভাবে ওরা সমস্ত কিছু একই সঙ্গে হৃদয়ের জানালা দিয়ে সবকিছু নিজের মধ্যে করে নিচ্ছে। রাহুল দাসের একটি কবিতা, নিষিদ্ধ কাব্য এক। সন্ধ্যার পর এই রাস্তা কেউ মারায় না বিশেষ, সাইকেল রিক্সায় চেপে খুচরো প্রেমিক প্রেমিকেরা চলে যাওয়ার পর সমস্ত পথ জুড়ে পবিত্র শোকের মতো বৃষ্টি নামে। অন্ধকার এক পাগল আর এক বেহায়া মেয়ে মানুষ বৃষ্টিতে ভিজতে ভিজতে অদূর পার্কের বেঞ্চে শুয়ে আছে রাত্রির সব। আরেকটি কবিতা পড়ছি উশুষী দাসের, বিস্তীর্ণ ঘাট পার থামো, কি যেন আজ দিব্যি অন্যরকম। দীঘল বাড়ি হয়ে ফেরার মুখে নীল পাহাড়ের ঘাটে ডুব দিয়ে পিঠে কিছু কলমি গুল্ম মেখে নিয়ে দলছুট মেঘেরাও ঘুরপথে চড়তে এসে খুব আইবুড়ো খুব ঠুকুরু ঠুকে শুনশান আকাশ ডিঙল। আমি আরেকটি এই তরুণ প্রজন্মেরই কবিতা পড়ছি, দীপিকা পুরকায়স্ত, রামধনু সিরিজের কবিতা দুই। যতবার জন্ম নিতে চাই ততবার ঠেলে দাও নর্দমায় রাঙাও হাত, জোর উপরে ফেলো এবারের মরশুমকে বলে দাও।

0: বীজ অঙ্কুরিত হবে। এই কবিতাটার সঙ্গে সঙ্গে আমার যে কথাটা মনে হয়ে গেল আমাদের কন্যা ভ্রূণ হত্যার, কি অসাধারণভাবে দীপিকা তুলে আনলেন ওনার কবিতায়। আমরা খুব গর্ব, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব গর্ব অনুভব করি আমাদের এই তরুণ প্রজন্মের কবিতায় কি অসাধারণ সব চিত্রকল্প উঠে আসে। আরেকজনের কবিতা পড়ছি, কবি নীলাদ্রি ভট্টাচার্য, কবিতার নাম উৎস। ছেলেটি মাটিতে নক্ষত্র খুঁজছে, সমুদ্র মন্থনের বাতাসে ভরে উঠেছে তার মাস্তুল। দেখে যাও হে পরন্তের শ্রেষ্ঠ কবিতারা, অবশিষ্ট ভোরবেলায় ঘুমিয়ে আছে। সত্যি দারুণ লাগে ওদের কবিতা। আমি এই ফাঁকে আরেকটা কথা বলে রাখছি, কিছু কিছু কবিরা নাম করাই হতে পারেন বা এমনি কবিতা লিখেন ভালোবেসে, অনেক দূরদেশ থেকে আসেন, এসে আমাদের বরাক উপত্যকায় হয়তো কাজের সূত্রে এসেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, যিনি হয়তো মূলতই খ্যাতিমান, কিন্তু কিছুদিন এখানে থাকার পর আমাদের এখানে অনেক কিছুই নেই, নেই থাকার পরেও আমাদের অনেক কিছু ভালো জিনিস আছে, অনেক অনেক কিছু ভালো জিনিস আছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সেটা আমাদের এখানকার মানুষের অসাধারণ আন্তরিকতা। এই সমস্ত নিজের মধ্যে নিয়েও কিছু কিছু কবিরা আশ্চর্যভাবে এই অঞ্চলের কথাকে ভুল বাসা বলেন, এরকম অনেক ধরনের কথা কবিতার মাধ্যমেই বলে যান। তারই একটি যোগ্য জবাব আমরা পেয়েছি অমিতাভ দেবচৌধুরীর কলমে, অবাস্তব কবিতাটা আমি এখানে একটু পড়ব। কবিতাটা, অনুন্নত উচ্চারণ ভুলে যাব পাখিদের শীষ, ফিরে যাব কলকাতা লিখব লেঠেল পংক্তিমালা, ইতিহাস কতটুকু কেরদানি জানে ৪৭, ১৯১১র পরে সব কাদা আর ধুলা, তবু আমি জমিদার দাপুটে বন্ধু নিয়ে ঘুরি, সিলেটের তীরে ডুবে বরাকের সূর্যের ঠিকানা, ব্রডগেজ ভাষা যদি কখনো বা হয়ে যায় চুরি, ভুল বাংলা কাউকেই কোনোদিন বাড়িতে ডাকে না, আমাকে ভুল বুঝো না, প্রতাপের ভাষার হদিশ মাস্তান আস্তিন জানে, ভুল বাসা যে দেশের প্রাণ সে দেশে পড়াই ছাত্র, দেশে যেতে যান নিষ্পিস যে দৃশ্যে পড়ে না আলো, আমি নই তার সন্তান, একদিন ফিরে যাব দোমরানো শহর ছেড়ে দূরে, কেন্দ্র ঠিক কোনখানে আমাকে আছে তো ঠিক ঘিরে। অসাধারণ কবিতা লিখেছেন অমিতাভ দেবচৌধুরী। আরেকজনের কবিতা পড়ছি, রূপরাজ ভট্টাচার্য, অসাধারণ কবিতা লিখেন। আমাদের এই নবীন প্রজন্মের কবিতা নিয়ে আমাদের খুব গর্ববোধ হয়, ভীষণ ভালো ওরা চালিয়ে যাচ্ছেন, এবং ওরা অনেক দূর দূর আকাশের তারারা, ওরা অনেক দূরে গিয়ে যাবেন, আমার ব্যক্তিগতভাবে এটা আমার সাংঘাতিক বিশ্বাস। আমি রূপরাজ ভট্টাচার্যের দুটো কবিতা পড়ছি। কবিতার প্রথম কবিতাটির নাম মারিচ। তোমারই আকাশের ওই গর্ভবতী চাঁদ প্রসব করেছিল এক সোনালি সকাল, যার স্বপ্নে ছিল তোমার প্রার্থিত পৃথিবী, প্রপিতামহের ভ্রমের মাসুল দিতেই তুমি যাকে মারিচ বলে ভুল করেছিলে। আরেকটি কবিতা তার কথা, তোমার জানলার কাছে আসলে ছায়া ফেলেছিল বহিমিয়ান সুখেরা, তার বইয়ের পাতায় ছিল কবিতার শোক, এবেলা মেঘেদের দল বেঁধে ফিরে যেতে যাও দাও, আকাশের উদম মাঠে ফুটুক রঙিন আলো, অপেক্ষার আঁচড় কেটে কেটে সময়ের গায়ে উল্কি এঁকে রেখো। আরো দুটো কবিতা আমি পড়ছি, বিষ গাথা মধ্যের একটি অংশ পড়ছি, কি অসাধারণ দেখুন। আমাদের অক্ষম ক্রোধ, আমাদের সকল প্রতিরোধ, শলা আর ষড়যন্ত্রে পরাস্ত হয়েছে বার বার, তবুও যাপন করেছি এক সংহত প্রমিত জীবন, বর্ষার উজানের স্রোতে তাকেও আজ ভাসিয়ে দিয়েছি আমি বিষহীন জ্বালাহীন এক বুক প্রত্যাশার কাছে। আমি মনে করি আমাদের বরাক উপত্যকার এই তরুণ প্রজন্মের কবিদের এই প্রত্যাশা এক বিরাট কিছু, তারা সত্যি এই প্রত্যাশা নিয়ে বেঁচে থাকবে, এগিয়ে যাবে, আর আমাদের কাছে সত্যি তারা অনুকরণীয় হয়ে থাকবে। আমি এই কবিদের সতত ভালো, সবকিছু ভালো হোক তাদের, এই প্রার্থনা করছি।
1: এতক্ষণ শুনলেন এত অঞ্চলের আধুনিক লেখকদের নিয়ে বললেন শর্মিলা দত্ত। এবারে

অনুষ্ঠানে এতক্ষণ গজল শুনলেন জ্ঞানশ্রী দাসের কণ্ঠে। যুবাবন্ধুরা, এখন বিদায় নিতে হবে। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের যুববাণী অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ
1: কিন্তু কেন মানে?
0: চুপচাপ একা পাশের ঘরে যান, আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
1: হাই।
2: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে চাষ আবাদের কথা।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদ আছেন। কৃষক ভাই বোনেরা, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে আজ আসরে শুনব একটি সাক্ষাৎকার যার শীর্ষক চাইল্ড লাইন। দেবাশিস দে এবং শঙ্কর দাস চাইল্ড লাইনের দুজন সদস্যের সঙ্গে সাক্ষাৎকারটি নিয়েছেন মিতা শর্মা।
1: শিশু সুরক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ভারত সরকারের এক অন্যতম প্রকল্প চাইল্ড লাইন। চাইল্ড লাইনের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করছি চাইল্ড লাইনের টিম মেম্বার দেবাশিস দে এবং শঙ্কর দাসের সাথে। নমস্কার।
2: নমস্কার।
1: চাইল্ড লাইন প্রকল্প কবে চালু হয়?
2: চাইল্ড লাইন প্রকল্পটা প্রথমত 1996 সালে মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয়ের অধীনে 1996 সালে শুরু হয়। তারপর এখানে শিলচর চাইল্ড লাইনটি শুরু হয় 2012 সালে। আমাদের লক্ষ্য হলো 0-18 বছর শিশুদের যত্ন এবং সুরক্ষার জন্য একটি বিনামূল্যে টেলিফোন সার্ভিস, যার নাম্বার হলো 1098, মানে 1098।
1: যখন থেকে শুরু হয়েছে সমস্ত ভারতবর্ষে, তো আমাদের শিলচরে অনেক পরে হয়েছে।
2: হ্যাঁ, 1996 সালে প্রথম মুম্বাইতে জিরো বিলুমুরিয়া নামে একজন প্রফেসর, যিনি হলেন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, উনি শুরু করেন। এবং তারপর মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড লাইন, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে ওই প্রকল্পটি সরকারের অধীনে যায় এবং শিলচরে শুরু হয় 2012 সালে। এরকম আমাদের 600-টার উপরে ডিস্ট্রিক্টে কাজ করছে চাইল্ড লাইন 1098 এই প্রকল্পটি
1: পুরো ভারতবর্ষে
2: এখন পর্যন্ত আছে। তাছাড়া রেলওয়ে পরিষেবাও আছে, প্রত্যেক রেলওয়ে স্টেশনে একটি চাইল্ড লাইন বুথও আছে। শিলচর স্টেশনে এখনো আসেনি এবং গুয়াহাটিতে আছে প্রায়। এখন অনেক অনেক বড় বড় যেগুলো জংশন আছে সেগুলোতে এই প্ল্যাটফর্মের মধ্যে বুথ আছে। তাছাড়া আমাদের অনেক কোলাবোরেটিভ এজেন্সি আছে, যেমন এই শিলচর চাইল্ড লাইনের আমাদের কোলাবোরেটিভ এজেন্সি হলো দেশবন্ধু ক্লাব।
1: আপনারা শুধু কাছাড় জেলার জন্য কাজ করছেন না হাইলাকান্দি বা করিমগঞ্জ নিয়েও কাজ করছেন?
2: না, আমরা শুধু কাছাড় জেলার জন্য, হাইলাকান্দির জন্য আলাদা হাইলাকান্দি চাইল্ড লাইন আছে, যেটি শুরু হয় 2019 সালে। আর এটি প্রত্যেক ডিস্ট্রিক্টেরই আন্ডারে থাকে এবং আমাদের সহকারী আরো বিভিন্ন বিভিন্ন বিভাগ আছে যার সাহায্যে আমরা কাজ করে যাচ্ছি।
1: মানে আপনারা অন্যান্য বিভাগ নিয়ে কাজ করছেন, মানে সঙ্গে জড়িত আছেন?
2: হ্যাঁ, আমরা চাইল্ড লাইন শুধু একা কাজ করার জন্য নয়, আমাদের সাথে বিভিন্ন বিভাগ জড়িত আছে, যেমন লেবার ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, CWC যেটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে।

0: ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, এগুলো বিভিন্ন বিভিন্ন আমাদের এজেন্সি আছে যার সাথে আমাদের কাজ করছি। এবং চাইল্ড লাইনের আমাদের চেয়ারপারসন হল শিলচরের ডিসি এবং ডেপুটি কমিশনার এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশ।
1: চাইল্ড লাইন প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি?
0: মুখ্য উদ্দেশ্য হলো এই যে 0 থেকে 18 বছর বয়সপ্রাপ্ত এই শিশুদের যত্ন এবং সুরক্ষার জন্য এই চাইল্ড লাইন সার্ভিসটি।
1: আমরা বা যে কোনো জনসাধারণ মানে কখন এই যে আপনাদের যে 1908 বলেছেন 1098 এই নম্বরে ফোন করবে?
0: যখনই আপনি দেখবেন একটি শিশু পরিত্যক্ত অবস্থায় আছে বা শিশুটি রাস্তায় চলাফেরা করছে, ওর ঘর পাচ্ছে না, বা মিসিং চাইল্ড যেমন চাইল্ড লেবার, যে কোনো পরিত্যক্ত অবস্থায় শিশুদেরকে আপনি দেখলেই 1098 ফোন করতে পারবেন। যেই ফোনটি প্রথমত আমাদের আমাদের যেটা হয় কল সেন্টার, যেটা হলো কলকাতাতে, ওরা ওই জায়গা হিসাবে আমাদেরকে ট্রান্সফার করে কলটি। যেমন আপনি দেখতে পাবেন কোনো বাচ্চা রাস্তায় মিসিং আছে বা কোনো বাচ্চা আমরা যেটা বলি পরিত্যক্ত অবস্থা, অ্যাবান্ডন, যারা একা বাচ্চা আছে রাস্তাতে চলাফেরা করছে, তার জন্য যার শেল্টার চাই, মিসিং চাইল্ড, চাইল্ড লেবার, চাইল্ড ম্যারেজ, এরকম মেডিকেল হেল্প, এই বিভিন্ন বিভিন্ন যে কোনো অসুবিধাতে আপনি ফোন করতে পারেন। শুধু বাচ্চাদের জন্য, বয়স হলো 0 থেকে 18 বছর।
1: আর আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন?
0: হ্যাঁ, শিশুদের বিভিন্ন অসুবিধাতে সুরক্ষার জন্য আমাদের চাইল্ড লাইন 1098 সার্ভিসটি।
1: মানে শিশু সুরক্ষার জন্য বিভিন্ন বিষয়, যেমন শিশু শ্রমিক বা ধরুন যাদের বাল্য বিবাহ, সবকিছু নিয়ে আপনারা কাজ করেন, তো এই বিষয় নিয়ে শঙ্কর দাস আপনি আপনি বলবেন।
2: আমরা চাইল্ড লাইন 1098 যে প্রকল্প আমাদের শিলচরে শুরু হয়েছে 2012 ইংরেজিতে, আমাদের এখানে মানে কাজ করছি আমরা 0 থেকে 18 বছর শিশুদের নিয়ে কাজ। আর যে কোনো শিশু সংকটকালীন অবস্থায় আমাদেরকে ফোন করতে পারবেন, শিশু হোক বা প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি আমাদেরকে ফোন করতে পারবেন। চাইল্ড লেবার, আপনারা যদি রাস্তায় কোনো শিশুকে বা কোনো দোকানে যদি দেখেন একটা শিশু 14 বছরের নিচে একটা শিশু কাজ করছে, তখনই আপনারা 10-9-8 ফোন করবেন। ফোন করার পরে আমরা সেই ফোন আপনার কাছে চাইল্ড লাইনের কাছে আসার পর আমরা সেই ফোন রিসিভ করে আমরা লেবার ডিপার্টমেন্টকে একটা লেটার দিই, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকে, যে এইরকম আমাদের কাছে একটা ফোন এসেছে অমুক জায়গা থেকে, একটা বাচ্চা শিশু শ্রমিক হিসাবে কাজ করছে অমুক দোকানে, যে কেউ দোকান বা ইটভাট্টা বা রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাতে যদি কাজ করে বা বাড়িতে কাজ করে। তারপর এই লেটারটা দেওয়ার পরে আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল চাইল্ড লেবার টাস্কফোর্স কমিটি আছে, সেই কমিটির উদ্যোগে আমরা একটা দিন ঠিক করে অভিযানে বেরোই এবং ওই জায়গা থেকে আমরা সেই বাচ্চাটাকে উদ্ধার করি। উদ্ধার করে নিয়ে এসে আমরা সেই বাচ্চাটাকে সিডাব্লিউসিতে প্রডিউস করা হয়, সিডাব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সেই বাচ্চাটার কেয়ার অ্যান্ড প্রোটেকশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর লেবার ডিপার্টমেন্ট, সে যে জায়গা থেকে আমরা যে রেস্কিউ করেছি সেই জায়গার মালিকের নামে থানায় কেস করে, কেস করার পর কেসটা লেবার ডিপার্টমেন্টে সবকিছু দেখাশোনা করে। শিশু শ্রমিকের ক্ষেত্রে কেসটা করা হয়, তারপরে কেসটা কোর্টে চলে, তারপরে আইনি কোর্টে এটা বিচারাধীন অবস্থা থাকে, কোর্টে যাওয়া হয়। যদি দেখা যায় 14 বছরের নিচে হয় তাহলে সেই মালিকের ফাইন হয়, ফাইন সাধারণত আপনার 20,000 থেকে 50,000, 20,000 থেকে 50,000 অবধি ফাইন হয়, যা লেবার ডিপার্টমেন্টেই মানে তারা ঠিক করে এইসব বিষয়ে। তারপরে আপনাদের যেমন চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ,
1: আচ্ছা তার আগে আমি বলছি, অনেক সময় দেখা যায় যে বাবা মারা মানে ছোট অবস্থায় শিশুদের কাজকর্মে পাঠিয়ে দেয়, সেই অবস্থায় বাবা মাদের কি কোনো ধরনের শাস্তি ব্যবস্থা আছে?
2: না, বাবা মাদের এরকম কোনো শাস্তির ব্যবস্থা নেই, তবে আমরা বলি যে সিডাব্লিউসিটা বাবা মাদেরকে বালাটিকে মানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে, যে আপনার সেই বাচ্চাটাকে যাতে কাজে দেবেন না, যদি না পারেন তাহলে আমাদেরকে সিডাব্লিউসিতে তার কেয়ার অ্যান্ড প্রোটেকশনের ব্যবস্থা আছে। হ্যাঁ, আর কাউন্সিলিং টাউন্সিলিং করা হয় আর কি বাবা মাদেরকে, পুনরায় যাতে আবার বাচ্চাটাকে কাজে না দেওয়া হয়। এরকম ব্যবস্থা।

0: তো বাল্য বিবাহের কথা বলছিলেন না?
1: বাল্য বিবাহ সাধারণত আজকালকে প্রায় অনেকেই আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে প্রায় বাল্য বিবাহের ফোন আসে। অনেক সময় দেখা যায় যে আজকে রাত্রেই বিবাহ 8টার সময়, আমাদের কাছে 5টার সময় ফোন আসে। আসার পরে আমরা কি করি যে আমাদের একজন সিএমপিও আছে, মানে ডিসিপিও বলে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, ওনাকে আমরা ইনফরমেশন দিই। ইনফরমেশন দেওয়ার পর আমরা একটা টিম চাইল্ড লাইন ডিসিপিও স্টাফ পুলিশ সব গিয়ে সই বাড়িতে গিয়ে যদি দেখা যায় মেয়েটার বয়স 18 বছরের কম, তখন আমরা অন দ্য স্পট এই বিবাহটা ভঙ্গ করে দিই যে আপনার মেয়ের বিবাহ 18, বিবাহের বয়স 18 হয়নি, বিবাহ মেয়ের বয়স দেখা যায় যে 16 বছর, আপনি এখন বিবাহ দিতে পারবেন না। তখন দেখা যায় যদি গার্জিয়ান আমাদের কথা মেনে নেয়, তখন আমাদের সিডাব্লিউসি এবং ডিসিপিও চাইল্ড লাইনের সামনে একটা আন্ডারটেকিং মুস লেখা করে উনি দেবেন যে আমি আমার মেয়েকে 18 বছর পূর্ণ হওয়ার পর আমি বিবাহ দেব, 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি বিবাহ দেব না, যদি বিবাহ দিই আইনত যা ব্যবস্থা হয় তা আমার উপরে নেবেন, এরকম একটা আন্ডারটেকিং দেন আমাদেরকে। দেওয়ার পর এই বিবাহটা ভঙ্গ করা হয়। চাইল্ড ম্যারেজ অনেকেই হচ্ছে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে, অনেকেই ফোন, প্রচুর ফোন আসছে আমাদের এখানে। তখন পর্যন্ত আমরা প্রত্যেকটা কেসেই আমরা সাকসেসফুল, আমরা প্রত্যেকটা কেসেই আমরা চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহটা আমরা বন্ধ করতে পেরেছি। আমাদের কাছে যেটাই ফোন আসে মোটামুটি আমরা প্রত্যেকটা কেসেই বন্ধ করতে পেরেছি, বাল্য বিবাহটা স্টপ করতে পেরেছি এখন পর্যন্ত।
0: বাল্য বিবাহটা তো অনেক আগেই যেটা আইন করে বন্ধ করা হয়েছিল, বাল্য বিবাহ নিষিদ্ধ, তো তারপরেও বাবা মারা কেন ওই বাল্য বিবাহ দিতে চাইছেন?
1: দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আজকালকে আমি কি বলবো, একটু গরিব প্লাস তাদের লেখাপড়ার কিছু অভাব আছে বা অ্যাওয়ারনেসেরও কিছু প্রয়োজন আছে, সচেতনতারও কিছু অভাব আছে। এই জন্য বাল্য বিবাহ নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করছি, অনেক জায়গাতে আমরা জিপি লেভেলে, তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়ে, আশাকর্মী নিয়ে, জিপি প্রেসিডেন্ট গ্রুপ মেম্বার এগুলোকে, এইদেরকে নিয়ে আমরা অনেক সভা করেছি যে বাল্য বিবাহ কীভাবে বন্ধ করা যায়, হ্যাঁ বাল্য বিবাহ কম বয়সে মেয়েদের বিবাহ দিলে কি কি অসুবিধা হতে পারে, এসব নিয়ে অনেক আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। তবুও মানুষ সচেতনতার কিছু অভাব আছে, হ্যাঁ, তবুও যাতে আগামী দিনে যাতে এইরকম অসুবিধা মানে বাল্য বিবাহ না হয় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি, আর যেগুলো আমাদের কাছে কেস আসছে আমরা 100% এগুলো আমরা সফল হচ্ছি বন্ধ করতে।
0: এরকম কত টাকা মোটামুটি আপনারা আপনাদের ধরা পড়েছে
1: এখন পর্যন্ত? আমাদের কাছে চাইল্ড ম্যারেজ কেস স্টার্টিং থেকে প্রায় 200, মানে আমাদের চাইল্ড লাইন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 200টা চাইল্ড ম্যারেজ কেস আমরা এখন পর্যন্ত বন্ধ করে দিতে পেরেছি, মানে 2012 থেকে 2022 অবধি, 22-এর ফেব্রুয়ারি অবধি এখন পর্যন্ত 200 কেস আমরা স্টপ করতে পেরেছি চাইল্ড ম্যারেজ।
0: তার মানে আপনারা এই 10 বছরের মধ্যে আপনারা 200টা কেস পেয়েছেন বাল্য বিবাহ?
1: বাল্য বিবাহ 200টা কেস পেয়েছি, চাইল্ড লেবার কেস পেয়েছি প্রায় 307, তারপরে আপনার মেডিকেল হেল্প কেস পেয়েছি 61 কেস, চাইল্ড হেল্প বা কনসর্টশিপ পেয়েছি আমরা 70, চাইল্ড কনফ্লিক্ট উইথ ল 17, শেল্টার মানে তাদের থাকার নেই এই নেই ওইগুলা মানে আশ্রয় মানে শেল্টার কেস পেয়েছি 129, রেস্টোরেশন 100, রেফারেল কেস মানে আধার চাইল্ড লাইন থেকে আমাদের এখানে আসে 96, আনক্লাসিফিকেল কেস মানে এগুলা 32, লস্ট অ্যান্ড ফাউন্ড 155, ইমোশনাল সাপোর্ট অ্যান্ড গাইডেন্স মানে কাউন্সিলিং এর জন্য আমাদের কাছে ফোন করে বাচ্চা এই অসুবিধা 18, টোটাল এখন পর্যন্ত আমাদের কাছে নিউট্রিশন আধার ইন্টারভেনশন, নিউট্রিশন আধার ইন্টারভেনশনের মধ্যে বলে যেমন মেডিকেল যে কোনো বাচ্চার বার্থ সার্টিফিকেটের অসুবিধা বা বার্থ সার্টিফিকেট বার করতে পারছে না অনেকবার দৌড়াদৌড়ি করে, বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এগুলো আমরা আধার ইন্টারভেনশনের মধ্যে পড়ে, হ্যাঁ আধার ইন্টারভেনশন এবং নিউট্রিশন কেস আমরা পেয়েছি 565 এখন পর্যন্ত। আমরা ফার্স্ট স্টার্টিং থেকে 2012 থেকে এখন পর্যন্ত 1835 কেস অল টোটাল আমরা পেয়েছি ফেব্রুয়ারি 2020 পর্যন্ত।
0: তো আপনারা বিভিন্ন মানে সামাজিক কাজ

0: আমরা বিভিন্ন সামাজিক, আমাদের তো আমাদের পূর্ববর্তী আমাদের দেবাশিসরা বলেছে যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যুক্ত আছি, বিভিন্ন ডিপার্টমেন্টের এডুকেশন আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, তারপরে আপনার ডিসিপিও আছে, এগুলা নিয়ে আমরা বিভিন্ন সময় বা অঙ্গনাদি ডিএসডাব্লিউ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারও আমাদের সঙ্গে যুক্ত আছে। আমরা বিভিন্ন জায়গাতে ওদের কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে বলে যে এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা আসেন, চাইল্ড লাইন সম্পর্কে বলুন। আমরা কাছাড় ডিস্ট্রিক্টে প্রত্যেক মাসে আমরা প্রত্যেক এরিয়াতে স্কুলে, তারপরে আপনার কি বলে জিপিতে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি, আউটরিচ প্রোগ্রাম করে যাচ্ছি, যে এরকম এরকম কোনো অসুবিধা যদি হয়, 0 থেকে 18 বছরের ভিতরে বাচ্চাদের কোনো সমস্যা যদি হয় তাহলে আপনারা 10-9-8 ফোন করবেন। চাইল্ড ম্যারেজ হোক, চাইল্ড লেবার হোক, মেডিকেল হেল্প যদি লাগে কোনো বাচ্চার, বা এক কথায় সংকটকালীন অবস্থায় জরুরি পরিষেবা জাতীয় হেল্পলাইন নাম্বার 10-9-8, কোনো টাকা পয়সা লাগে না, 24 ঘন্টা ফ্রি হেল্পলাইন নাম্বার। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি, গোটা কাছাড় ডিস্ট্রিক্টে কাজ করছি এখন বর্তমানে আমরা।
1: প্রতিবন্ধীদের যদি কোনো সাহায্যার্থের দরকার হয় তো সেটা নিয়েও আপনারা কাজ?
0: সেটা নিয়ে আমাদের একটা এজ লিমিট আছে, যদি সেই প্রতিবন্ধী দেখা যায় যদি 16 বছর বা 12 বছর তাহলে আমরা তাদের, আমাদের একটা 0 থেকে 18 এর উপরে আমরা পাই না, শিশু বলতে তো এখন ভারতবর্ষে 0 থেকে 18। এই কোনো যদি প্রতিবন্ধী দেখা যায় তার বাস হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বার করতে তার অসুবিধা হচ্ছে, তখন আমাদেরকে ফোন করেছি, আমরা সেই জায়গাতে কিভাবে তার এই এই বিকলাঙ্গ সার্টিফিকেটটা পাওয়া যায়, সেই লিঙ্কটা কিভাবে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারি। বা আমরা এইভাবে অনেক কেস আছে যে আমরা এরকম প্রতিবন্ধী শিশুদেরকে আমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করে দিতে পেরেছি, আছে আমাদের কাছে, আমরা সাকসেস হয়েছিও পার করে বের করে দিতে।
1: যেসব বিষয়ে আপনার কাজ করছেন সবটাতেই আপনারা কিছু না কিছু আপনারা পেয়েছেন?
2: হ্যাঁ পেয়েছি। একটা কেস আছে যেরকম মানে আমাদের এই শিক্ষিত সমাজ, তাছাড়াও অনেক অনেক কেস আমরা দেখতে পাই, যেমন নবজাতক শিশুকে রাস্তায় এমনি বা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়, মা হোক বাবা হোক যে কেউ হোক, ওইটা এখন আমরা জানতে পারিনি যে কারা ছেড়ে গেছে, কিন্তু আমরা পাই। যেমন এই 18 ফেব্রুয়ারিতে আমরা একটা লিংক রোডের একটা ড্রেনের সামনে একটা পরিত্যক্ত অবস্থায় একটি নবজাত শিশুকে রেস্কিউ করলো শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ, তারপর চাইল্ড লাইনের হাতে সঁপে দেওয়া হয় এই বাচ্চাটিকে। তারপর ওই বাচ্চাটিকে আমরা প্রথমত অবস্থায় সিভিল হসপিটালে ওকে হিট ট্রিটমেন্ট বলে অর্ডার দিয়ে ওই বাচ্চাটিকে আমরা শিলচর অ্যাডপশন এজেন্সি আছে সা বলে, SAA স্পেশাল অ্যাডপশন এজেন্সি, যেটা হলো মেহেরপুরের নিবেদিতা নারী সংস্থা, ওখানে বাচ্চাটি আমরা হ্যান্ড ওভার করে দিই। ওই বাচ্চাটি এখন মানে দত্তক হিসেবে কেউ নিতে পারবে, আমরা ওই অ্যাডপশন হিসেবে বাচ্চাটিকে হ্যান্ড ওভার করে দিই। 2 বছর আগে সেইম এরকমই আরেকটা বাচ্চা পেয়েছিলাম আমরা শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম এখানে ফেব্রুয়ারিতে, ওখানে আমরা ওই হসপিটালের সামনেই একটা বাচ্চা পেয়েছিলাম, ওই বাচ্চাটিকে আবার চাইল্ড লাইন গিয়ে রেস্কিউ করে ওই বাচ্চাটিকে আবার ওই অ্যাডপশন এজেন্সিতে আমরা সঁপে দিই, বাচ্চাটিকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো এই মাধ্যমে আমি জনগণকে বলবো যে এরকম বাচ্চাগুলোকে রাস্তায় না ফেলে, কারো হতে পারে যে বাচ্চার দরকার নেই বা কিছু আনমেরিট কেসও হতে পারে, তো আফটার ডেলিভারি ওই বাচ্চাটিকে রাস্তায় না ফেলে ওরা দেখতে পারবেন যে 2-4টা যে শেল্টার হোম আছে, একটা আছে নিবেদিতা নারী সংস্থা, এটা হলো মেহেরপুরে, আরেকটা আছে কবিউরা লেন সুনাই রোড উডিচি, ওইগুলোতে বাচ্চাগুলো রাখার একটা জায়গা আছে, গেটের সামনেই লেটার বক্সের মতো একদম বাচ্চার দোলনা আছে, ওখানে বাচ্চাগুলোকে রেখে দিলে ওরাই নিয়ে যায়। তো রাস্তাতে না ফেলে আমি মনে করব যে ওই যারা ফালায় বাচ্চাগুলোকে পরিত্যক্ত অবস্থায় রেখে যায় ড্রেনের মধ্যে বা ডাস্টবিনের মধ্যে, সেইগুলোকে না রেখে ওই বাচ্চাটির জন্য সুবিধা আছে ওই শেল্টার হোমে, ওই একটা দোলনার মতো জায়গা আছে গেটের সামনে, ওখানে রেখে দিলে বাচ্চাটি সুরক্ষিত থাকবে এবং যাদের দরকার, যারা দত্তক নিতে ইচ্ছুক, ওইগুলো বাচ্চারা ওরা দত্তক নিতে পারবে, ওখানে রেখে দিলে চলবে আর কি, যদি রাস্তাতে আর ডাস্টবিনে না রেখে। কারণ অনেক সময় হয় রাস্তাতে মাঠে ঘাটে যখন বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয় তখন বাচ্চাগুলো ঠান্ডাতে নবজাত শিশু মারা যায়, অনেক সময় অনেক জন্তু অনেক কুকুর বেড়াল এগুলোকে বাচ্চাকে একদম মেরে ফেলে দেয়, এরকম পেয়েছি আমরা। তো এটাই আমি অ্যাওয়ারনেস দিতে চাই যে বাচ্চাগুলোকে শেল্টার হোমেই রাখা যায়, ওদের কোনো কেস বা কোনো পুলিশ কেস কিছু হবে না, শুধু বাচ্চাটিকে ওদের রেখে চলে যেতে পারবে।
1: এই সুবিধা আপনাদের, এই সুবিধা আছে যেহেতু রাস্তায় না ফেলে অন্তত পক্ষে একটা মানে এই নির্মম

0: হবে রাস্তায় না ফেলে অন্তত একটা জায়গায় তাকে রাখা হোক, যেখানে মানে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
1: এরকম সুবিধা আমাদের কাছে আছে, এটাই আমরা বলবো যে এই কাজটা না করে আমাদের যে দেবাশীষ বাবু বলেছেন এটাই করা। মানে একটা নবজাতক শিশুকে রাস্তায় ফেলে দিলে কে বা কারা পাবে বা কুকুর মেকুর ইয়ে করবে, তার জন্য এই আমাদের শেল্টার রুমের সামনে দোলনা আছে, দোলনার মধ্যে রাখলে পরে তখনই আমরা এটা বাচ্চাটাকে পাবো। বাচ্চাটা পাওয়ার পর আমরা সেই বাচ্চাটাকে একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো বা সেই বাচ্চাটা একটা ভবিষ্যৎ উজ্জ্বল গড়ে তুলতে পারবো আমাদের চাইল্ড লাইন। আর সেই এরকম বাচ্চা পাওয়ার পর আমরা সাধারণত আমরা CWC-তে প্রডিউস করি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই আপনার এই সা যেটা যে অ্যাডপশন এজেন্সি আছে এই এজেন্সিতে এটা আপনার ইয়ে দেবে, শেল্টার শেল্টার শর্ট টাইম প্লেসমেন্টের জন্য একটা শেল্টার দেবে। শেল্টার দেওয়ার পর 60 দিন অপেক্ষা করা হবে যে এই বাচ্চাটার কোনো গার্জিয়ান যদি বার হয়, 60 দিনের জন্য অপেক্ষা করা হবে। যদি দেখা যায় কোনো গার্জিয়ান আর নেই তখন এই CWC তার বাচ্চাটাকে অ্যাডপশন করার জন্য একটা অর্ডার দেবে সাকে, যে এই বাচ্চাটা যে কেউ দত্তক নিতে পারবে এই ব্যবস্থা করবে CWC। তখন এই অ্যাডপশন এজেন্সি এই বাচ্চাটাকে দত্তক দিয়ে দেবে।
0: তো আপনাদের সাথে শিক্ষা বিভাগও জড়িত, তো শিক্ষা বিভাগের ভূমিকা কি?
1: দেখুন, শিক্ষা বিভাগের ভূমিকা আমাদের যে কাছাড় ডিস্ট্রিক্টে যতটা স্কুল আছে প্রত্যেকটা স্কুলেই আমরা একটা আমাদের চাইল্ড অ্যাডভাইজারি বোর্ড আছে, সেই বোর্ডে আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা স্কুলে যাতে এই যে চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098, সেই 1098 নাম্বারটা লাগানো খুব জরুরি। এখানে স্কুলে তো আপনার সাধারণত 0 থেকে 18 ইয়ার্স স্টুডেন্টই থাকে, দশম শ্রেণী পর্যন্ত আপনার ক্লাস 1, 2, 3, 4, 5। তো এটা আমরা চাইল্ড অ্যাডভাইজারি বোর্ডে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মোটামুটি আমরা কাছাড় ডিস্ট্রিক্টে প্রত্যেকটা স্কুলেই ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বারের সঙ্গে আপনার এই চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098 আছে। প্রত্যেকটা এলপি স্কুলে আছে, এমই স্কুলে আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় অ্যাওয়ারনেস প্রোগ্রামে করতে যাই। তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেমন আমাদেরকে হেল্প করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম যদি তারা আয়োজন করে তখন আমরা চাইল্ড লাইনকে বলে যে আপনারা এখানে আসুন, আপনারা চাইল্ড লাইন নিয়ে কিছু বিস্তারিত বলবেন, এইরকম হেল্প।
0: তো ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স যেটা আপনাদের কমিটি, তা এর ভূমিকা কি?
1: ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটির ভূমিকা হলো গিয়ে, যেমন চাইল্ড লেবার একটা আমাদের কাছে একটা ফোন এসেছে 1098-এ যে রামশ্যাম যে কোনো একটা দোকান, যেমন রাধা মাধব মিষ্টান্ন ভাণ্ডার বা শিবসুন্দরী মিষ্টান্ন ভাণ্ডার, এই মিষ্টান্ন ভাণ্ডারে একটা 10 বছরের বাচ্চা কাজ করছে। আমাদের কাছে ফোন আসলো, ফোন আসার পর তখন আমরা কি করি, সেই একটা লেটার লিখবো যে ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটির চেয়ারপারসন লেগে আমাদের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কাছে একটা লেটার লিখবো যে এরকম এরকম অমুক দিন আমাদের কাছে একটা ফোন এসেছে, অমুক দোকানে একটা বাচ্চা শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। তখন আমরা এই লেটার দেব এই ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটির কাছে। তখন ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটি এই লেটার পাওয়ার পর একটা ডেট ঠিক করবে। এই ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটিতে আমাদের চাইল্ড লাইন আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, CWC আছে, DCP ইউনিট আছে, তারপরে আপনার এডুকেশন ডিপার্টমেন্টও আছে, তখন হেলথ ডিপার্টমেন্টও আছে, হেলথও আছে। তখন কি করা হয়, তখন একটা ডেট ঠিক করা, এই ডেটে আমরা কি করি সেই দোকানে গিয়ে সেই দোকান থেকে আমরা বাচ্চাটা রেস্কিউ করি। রেস্কিউ করার পর বাচ্চাটাকে প্রথমত আমরা মেডিকেল চেক আপ করাই, মেডিকেল চেক আপ করানোর পর লেবার ডিপার্টমেন্ট তখন কি করে এই বাচ্চাটাকে তখন চাইল্ড লাইনের কাছে হ্যান্ড ওভার করে। হ্যান্ড ওভার করার পর চাইল্ড লাইন সেই বাচ্চাটাকে CWC-তে প্রডিউস করবো। CWC-তে প্রডিউস করার পর CWC সেই বাচ্চাটাকে শেল্টার রুমে শর্ট টাইম প্লেসমেন্টের একটা অর্ডার দেওয়া হয় যে তাকে আপাতত শেল্টার রুমে রাখা হোক। শেল্টার রুমে রাখার পর তারপরে তার হোম ভিজিট করা হয়, হোম ভিজিট করার পর গার্জিয়ানকে কল করা হয়, গার্জিয়ানকে কল করার পরে CWC তার প্রসেস মতো বাচ্চাটাকে হ্যান্ড ওভার করবে গার্জিয়ানের কাছে। বাকি দিকটা হলে লেবার ডিপার্টমেন্ট তখন কি করবে, সেই দোকান মালিকের বিরুদ্ধে FIR করবে। লোকাল যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে FIR করা হবে। FIR করার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, বাকি কাজ লেবার ডিপার্টমেন্টের। তখন কেসটা হওয়ার পরে তখন যদি দেখা যায় সত্যিকারে যদি বাচ্চাটার বয়স দেখা যায় বিলো 14, তখন তার একটা ফাইনের একটা ইয়ে আছে, 20,000 থেকে 25,000 টাকা, তখন তারা

0: এই লেবার ডিপার্টমেন্টই বাকি কাজটা করে আর কি। আমাদের যখন সেখানে কোনো রুল থাকে না, লেবার ডিপার্টমেন্টের সব কাজ, এটাই হলো ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্সের কাম। কোনো চাইল্ড লেবারের ক্ষেত্রেই টোটালি কাজটা ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার টাস্ক ফোর্স, আর এখানে মূল ভূমিকা পালন করে আপনার লেবার ডিপার্টমেন্ট। আমরা একটা বাচ্চা পাওয়ার পর তার মেডিকেল করতে লাগে, তার জন্য আমাদের যে যে কমিটি আছে ডিস্ট্রিক্ট লেভেল চাইল্ড লেবার সরি ক্যাপ চাইল্ড লেবার টাস্ক ফোর্স কমিটি, সেই কমিটিতে লেবার ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, হেলথ আছে, সব আছে। এর জন্য কান্নাকাটি করছে, তখন লোকাল পুলিশ তারাপুর থানাতে দিয়ে দিল, তখন তারাপুর থানায় পুলিশ কি করবে, চাইল্ড লাইন কে ফোন করবে, চাইল্ড লাইনে ফোন করার পর সেই বাচ্চাটা চাইল্ড লাইন পুলিশের কাছ থেকে রিসিভ করবে। তখন কি করতে হবে, সেই বাচ্চাটা রিসিভ করার আগে পুলিশকে আমরা বলবো যে আপনারা মেডিকেল করে রাখুন বাচ্চাটা, যদি বাচ্চাটার কোনো ধরনের কোনো অসুখ বিসুখ থাকে, কোনো ইঞ্জুরি থাকে। তো এর লাগে একা কোনো কাজ করা সম্ভব নয়, সবে মিলে আমরা কাজ করতে হবে। এটাই মোটামুটি এটাও আমাদের কাজ। আমাদের কাছে মানে একটা ফোন আসার পরে মানে আমাদের কাজ শুরু শুরু কাজ শুরু হয়ে যায়, মানে ফোনটা আসার পরে এটার উপর রেসপন্স দিতে হবে।
1: এতক্ষণ চাইল্ডলাইন প্রকল্পের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করলাম, আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন এবং এই বিষয় নিয়ে আমাদের চাইল্ডলাইনের টিম মেম্বার দেবাশিস দে এবং শঙ্কর দাস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: কৃষক ভাই বোনেরা, আসরে এতক্ষণ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে চাইল্ড লাইন শীর্ষক সাক্ষাৎকার শুনলেন চাইল্ড লাইনের সদস্য দেবাশিস দে ও শঙ্কর দাসের সঙ্গে। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। কৃষক ভাই বোনেরা, আশা করি এই সাক্ষাৎকার থেকে আপনারা শিশু শ্রমের অপকারিতা এবং শিশু শ্রম বিরোধী আইনগুলো সম্পর্কে অনেক তথ্য জানতে পারলেন এবং সেই তথ্যগুলো আপনারা নিজেদের পরিবার পরিজন ও আত্মীয় বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেবেন। এদিকে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আমাদের আজকের আসরের সময় একেবারেই শেষ, তাই পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে কথা বলার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন ইউবা ফিল্ম ছবি থেকে, এ আর রহমান, সুমিতা সারাথে ও তনবীর কণ্ঠে।

আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:34। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ ও এরপর আমাদের কেন্দ্র থেকে আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSFকে জমি হস্তান্তর ও কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আর

0: বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তীয় উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত ১২ বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: इस 12 साल के दौर में जिस तरह से विरासत और विकास दोनों
2: हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া

0: अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
1: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
2: 12 साल के दौर में जिस तरह से विरासत और विकास दोनों एक साथ चले, हम गुलामी की मानसिकता को पीछे छोड़ करके अपनी विरासत का संरक्षण करते हुए विकसित होने की दिशा में आगे बढ़े। माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इस दिशा में जिस तरह से पिछले 12 वर्षों में काम हुआ है और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है कि 12 साल का कालखंड जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ড কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ড সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টোয় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোভানাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোভানাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসন গুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ

হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-21 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতের সময় রাত 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:00।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল অর্থনৈতিক অন্তর্ভুক্তি থেকে শিক্ষা, স্বাস্থ্য, অনাময়, গৃহ নির্মাণ, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে দিশপুরে আরম্ভ। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিটের সময় 15 মিনিট বৃদ্ধি। আজ বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস, বরাক উপত্যকায় এই দিবস উপলক্ষে নানা কার্যসূচি এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মহিলারা অর্থনৈতিক অন্তর্ভুক্তি থেকে শিক্ষা, স্বাস্থ্য, অনাময়, গৃহ নির্মাণ, ক্রীড়া, বিজ্ঞান, প্রশাসন সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে ড্রোন প্রযুক্তির মতো বিকশিত ক্ষেত্রে মহিলাদের

সংগঠিত অংশগ্রহণ নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং দেশের উন্নয়নের গতি পরিবর্তন করেছে। বিগত ১২ বছরে এনডিএ সরকার মহিলা নেতৃত্বাধীন বিকাশের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে সরকার আত্মসহায়ক গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সহায়তা প্রদান করছে, যার ফলে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত হচ্ছে। সরকারের এ ধরনের প্রয়াস মহিলাদের মর্যাদা, সুযোগ এবং সবলীকরণের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এর ফলে মহিলারা তাদের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করার মতো পরিবেশ সৃষ্টি করা সহ দেশ গঠনে পূর্বের চাইতেও শক্তিশালীভাবে সহায়তা করতে সক্ষম হচ্ছেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী নীতিন গাডকারি আগামী সোমবার শিলং সফরে আসছেন। শ্রী গাডকারি এই সফরকালে শিলংয়ের লার্টি কলা কেন্দ্রের উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে পরিকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক বিকাশের জন্য বিনিয়োগের সুযোগ, নীতি নির্ধারকদের একত্রিত করা সহ শিল্পপতি, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও তিনি কথা বলবেন। সম্মেলনের সমাপ্তি দিনে কেন্দ্রীয় মন্ত্রী শিলংয়ের পলো গ্রাউন্ডের কাছে একটি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। এই প্রকল্পটি যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদান যোগানো ছাড়াও সামগ্রিক যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান যোগাবে। ষোড়শ অসম বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৬ জুলাই থেকে দিশপুরে আরম্ভ হচ্ছে। এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর বাজেট প্রস্তুত নিয়ে তৎপর হয়ে ওঠা শ্রী মল্লবড়ুয়া গতকাল দিশপুরে একটি প্রাক বাজেট বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিভাগের প্রবীণ আধিকারিকরা বাজেট প্রস্তুতের সময় বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ এবং ভবিষ্যতের রূপরেখা সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন। শ্রী মল্লবড়ুয়া বলেন যে সরকার ভবিষ্যৎমুখী বাজেট প্রস্তুতের লক্ষ্যে নিয়েছে, যাতে রাজ্যের বিকাশের হার বহনযোগ্য এবং উন্নয়নের হার ত্বরান্বিত করা সম্ভব হয়। তিনি বলেন যে রাজ্যবাসীর উপর নতুন করে করের বোঝা না চাপিয়ে কিভাবে রাজস্ব বৃদ্ধি করা যায় এই বিষয়টিও বাজেটে প্রস্তুতের সময় গুরুত্ব আরোপ করা হবে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন যে রাজস্বের সঙ্গে যুক্ত অর্থ, বন ও খনি বিভাগের লোকসান অপচয় রোধ করে রাজস্ব বৃদ্ধির জন্য প্রয়াস গ্রহণ করা হবে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিটের সময় ১৫ মিনিট বৃদ্ধি করে ১৮০ মিনিট থেকে ১৯৫ মিনিট করেছে। নতুন সময় অনুসারে দুপুর ২টো থেকে বিকেল ৫:১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সংশোধিত সময়ের মধ্যে পরীক্ষায় উপস্থিতির উত্তরপত্রে সই করা এবং অন্যান্য তদারকি ব্যবস্থাসমূহ সহ বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। এনটিএ নিট ইউজির পরীক্ষা স্বচ্ছ, সুরক্ষিত এবং দায়বদ্ধতার সঙ্গে পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে। এছাড়াও পরীক্ষার্থীদের গণনা এবং ডায়াগ্রাম ইত্যাদির সুবিধার জন্য প্রশ্নপত্রে রাফ ওয়ার্কের জন্য পূর্বের ২ পৃষ্ঠার পরিবর্তে ৪ পৃষ্ঠা সংযুক্ত থাকবে বলে এনটিএ জানিয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগে ৩০ জনেরও কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়সমূহকে একত্রীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নাম ভর্তি হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগ ৩০ জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলোকে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি এই সম্পর্কে সব জেলা শিক্ষাধিকারীদের জরুরি পত্র প্রেরণ করে বিদ্যালয় একত্রীকরণ করার প্রক্রিয়া আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় একত্রীকরণের পূর্বে শিক্ষা সেতু পোর্টালে অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থা পরীক্ষা করা হবে বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। বিশেষ করে নাম ভর্তির হার, বিদ্যালয় পরিকাঠামো, পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দূরত্ব এবং ওই বিদ্যালয়ে যাওয়া আসার জন্য যানবাহনের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জন থেকে কম ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয়টি একত্রীকরণের যোগ্য কিনা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার জন্য জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। যে রাজ্যে বিদ্যালয় একত্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত মোট ২৯০০টি বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং পার্বত্য অঞ্চল বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী রবিবার শ্রীভূমি জেলা সফরে আসবেন। এই উপলক্ষে বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আজ বিজেপির দলীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রীভূমি পৌরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, আসাম প্রদেশ বিজেপির সদস্য সুধাংশু দাস সহ

জেলা পরিষদ সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস। শিশুদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থা 2002 সাল থেকে প্রতি বছর 12 জুন এই দিবস পালন করে আসছে। রাজ্যের বিভিন্ন স্থানেও আজ নানা কার্যসূচির মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়েছে। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস উপলক্ষে আজ শিলচরে জনশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতামূলক কার্যসূচি পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী তুহিন কান্তি দাস। তিনি তার বক্তব্যে শিশু শ্রমের ভয়াবহ প্রভাব সম্পর্কে আলোকপাত করে বলেন, শিক্ষা, সুরক্ষা ও সুন্দর শৈশব প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শিশুশ্রম প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষে শিশুশ্রম মুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শিশুদের শিক্ষা ও অধিকার রক্ষায় একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া কাছাড় জেলার অন্যান্য স্থানেও এই দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচি পালন করা হয়েছে। শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হয়েছে। জেলা শ্রম বিভাগের পক্ষ থেকে শ্রীভূমির শহরে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে মাইক যোগে ব্যাপক প্রচার চালানো হয়। শ্রম বিভাগ এবং শিশু কল্যাণের ক্ষেত্রে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা উদীচের সহযোগিতায় শ্রীভূমির শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যসূচিরও আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে শিশু শ্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কোন শিশুর বিপজ্জনক বা অবৈধ পরিস্থিতিতে কাজ করার খবর পাওয়া গেলে তা জাতীয় হেল্পলাইন নম্বর 1098 অথবা অনলাইন পেন্সিল পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ এই দিবস পালন করা হয়েছে। জেলা শ্রম বিভাগের উদ্যোগে আজ লক্ষ্মীরবন্দে উদীচি সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সহকারী আয়ুক্ত প্রসেনজিৎ দাস, জেলা শ্রম আধিকারিক টি কে মজুমদার ও জেলা শিশু সুরক্ষা আধিকারিক জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠেয় গ্রুপ বির একটি খেলায় কানাডা বসনিয়া হার্জেগোভিনিয়ার মুখোমুখি হবে। এই খেলা ভারতীয় সময় অনুসারে রাত 12:30 আরম্ভ হবে। প্রতিযোগিতার অন্য একটি খেলায় ভোর 6:30 আমেরিকা প্যারাগুয়ের বিরুদ্ধে অবতীর্ণ হবে। উল্লেখ্য যে মেক্সিকোতে গতরাতে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সহ আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ হাইলাকান্দিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশের সব ক্ষেত্রের উন্নয়ন হয়েছে, যার ফলে ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশে পরিগণিত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শিপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার পিএম কিষাণ যোজনার আওতাধীন সব সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতিমধ্যে এই যোজনার 22তম কিস্তির টাকা লাভ করেছেন তাদের পরবর্তী 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিটি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার 37,000েরও বেশি সুবিধাভোগী কৃষকদের নির্ধারিত সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে যোগ্য কৃষকরা পরবর্তী কিস্তির অর্থ পাবেন না বলে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। অর্থনৈতিক অন্তর্ভুক্তি থেকে শিক্ষা, স্বাস্থ্য, অনাময়, গৃহনির্মাণ, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। 16 আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে দিশপুরে আরম্ভ। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিটের সময় 15 মিনিট বৃদ্ধি। আজ বিশ্ব

0: শ্রমিক বিরোধী দিবস, বরাক উপত্যকায়ও এই দিবস উপলক্ষে নানা কার্যসূচী এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। রাত 8:00 মাটির গান অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠের লোকগীতি। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ বিসমিল্লা খান ও সম্প্রদায়ের পরিবেশনায় সানাই বাদন রাত 8:30। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 শুনবেন শিরিন সেনগুপ্ত নাথের কণ্ঠে খেয়াল। আগামীকালের অনুষ্ঠান সূচি সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10, সকাল 6:30 খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল 6:35 চন্দনা চৌধুরীর পরিবেশনায়, বেলা 11:30 লোকগীতি শুনবেন চন্দনা চৌধুরী ও মাম্পি দেবের পরিবেশনায়, দুপুর 2:30 লোকগীতির শিল্পী সুখবিলাস বর্মা। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও শুনবেন লোকগীতি রাত 9:30। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাগর সেনের কণ্ঠে, সকাল 8:40 নজরুলগীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে, হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও রাত 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন ওস্তাদ আব্দুল রশিদ খার কণ্ঠে, সকাল 9:30 শুনবেন শিশির কণাধর চৌধুরীর বেহালা বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন অনিতা সেনের কণ্ঠে রাত 8:30। বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধ্যে 6:15, বেলা 11:00 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে, বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন অসীমা দাস। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন বেলা 12:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 1:15। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশিবাদন শুনবেন দুপুর 2:45। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চাষাবাদের কথা শুনবেন সন্ধে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষিকার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। শ্যামাসঙ্গীত পরিবেশন করে শোনাবেন মেঘরাজ চক্রবর্তী রাত 8:00। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 10:00 শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। এতক্ষণ আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর। এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এখন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শেহনাই বাদন শুনবেন উস্তাদ বিসমিল্লা খান ও সম্প্রদায়ের পরিবেশনায়।

0: আকাশবাণী শিলচর অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে ও এফএম 102.3 মেগাহার্জে। এবারে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন বিভিন্ন ছবির গান।
1: এক জমানে সে কাহানি।

শুনছেন বিভিন্ন হিন্দি ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া গান। এবারের ছবি আলাগ আলাগ।

শুনছেন লতা মঙ্গেশকরের গাওয়া বিভিন্ন ছবির গান। এবারের ছবি আনন্দ।

শুনলেন বিভিন্ন হিন্দি ছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পূর্বার আগে খেয়াল শিরীন সেনগুপ্তের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিরীন সেনগুপ্তের পরিবেশনায় খেয়াল পূর্বার আগে। আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও ঘড়িতে এখন রাত 10:29:55। শুভরাত্রি, জয় হিন্দ।